লাকি আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার্জু কেতু আনারা তাফান নীলি প্রীতিহানসে পি কার্ডম নাম্পা জার্সি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিগ্লো পিনি পাই পাই নিফাই কেথম উর্মিয়ারনি জাইমে কেবাংলাকি এফ এম বেন অলং পেন মেগাহার্স ফারো ইসিরা তকবরে সের কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ অলং পেন তানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জেগলং জে পিনি কন্ট্রোল রুম অলং সাই আর পোকে ডেঙা বাং মেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই কে ক্লেমা বাং মেনকে সামসিং হানসে লাপেন বাংফু বাংফি কে পন কে বানাসায় কেক্লেমা বাংমেন কে সনসেরাম টিসো

ইন্দি গাজালালুন আর জিকলংজি পরফাই ট্রক্সিয়াপর কার্বি দেট লংরি চিংহনালুন আর জিকলংজি পরফাই ট্রক্সিরা মিনিটক্রে ফর আসামিস লামারজান কালিয়ালুন আর জিকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট থমকেপাপর অক প্রাণাজাইমেক আর জিকলংজি পরফাই নেরকেপাপর ইংলিশালুন আর জিকলংজি পরফাই নেরকেপরা মিনিট থমকেপাপর টকলাঙাজাইমেক আর জিকলংজি পরফাই সেরকেপরা মিনিটক্রে ফর লামেট আজাইমেক আর জিকলংজি পরফাই সেরকেপরা মিনিট থমকেপাপর কার্বি লুন বানালুন আর জিকলংজি পরফাই কেপাপর দেলহি পেন পাচাতা কুইশন আর ইন পার্লামেন্ট আর জিকলংজি লাপওয়ান হ্যানলো পিনে ট্রান্সমিশন আলং কেরত কাপার জুজিয়া যায় মেকি নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রকরা মিনিট ভপ লেংলতি দেলহি পেনে পাচাতাক ইংলিশ আলাম পেন বিরতা আর জিকলংপো

0: লাকে আকাশবাণী টিফু নং লিটুম জামে কার্জেক লং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ভারো ইসিরা তকবর সের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তানা লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জামে আর্জেক লং জি আদুন্থু পিনে আলাম জরা জামেক আং দেং লং পেন চেসং তেরং লাপেন হুট ব্যাং ফান্ডার তেরোনাং বং চিহুট চিপুট আর্জেক সিনা
1: আন ফানসামে নিলহেন পেন সুরি সুরি নিংকাং সাম কারদম পজিরেগলো পিনি কাচিং কিচে থান পঞ্জি লাকে ইলিতুম নন পিয়ারথে লং মুনেট কে বাত পিক পেনাজক কিবি গিথি মাতে অসমারাতুম পেনাং আনা কিসুং কাচে টং নাং লা পছন্দ লাপেন ইলিতুম থেক দন লং লাসি অসমারাতুম ফান কসন সি কাপাজক দুনজি মাহপো আবিদি কেলং জি আফান পুরা ইলিতুম আকাশবাণী দ্বীপ হিন পেন কাচোফা পন্দ আলাংলিমে লাকে চেসং তেরাংপু আলাংলি ননমাত ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আলং ক্লেমবাংফু আলাংলি কে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার ল ইলিতুম ইস কার ব্যাং লং আংকাং আফান আলাংলি সি ক্লেমপাতির পি পন লাসে আলাংলি সামেনন ইলিতুম আথেং নো সুদল লাসে আখ্যা নাংলি ফান আফ্রাং সে আকাশবাণী দ্বীপ হিন পেন সুরি সুরি নিংকাং সামকারম পাজেরিক ল তাতে আখ্যাই পিনি ইলিতুম কাচিং কি চেথান জি আলাম থে কে জং ল লাসে আফ্রাং সি নাংলি ফান কার্জু পঞ্জি কে লাপুল নাংলি কে চাইল্ড হেল্পলাইন মাতে অসমারতম ফান কেলাং জে ফানসি কে ক্লেম পি আবাং ফুল লাসি লাবাংসো হেল্পলাইন কে দোপেন ইলিতুম ফান কপু আনা কেরাপ দোল লাপেন লাবাংসো হেল্পলাইন মতে কেরাপ জে ফান কে কপু আনা কেনাং সব লাবাংসো পুথাক নাংলি ক্লার্ডাক পেন রেডিও কার্যরাত ফান থান পাকলার পঞ্জি মা খাই
2: আপ্রাংসি কদ কবে রেডিও কার্য রাত তোম ভান্ডামে কার্ডম পাজির ল পেন কে দাক আকাশবাণী ডিপু তোম ভান্ডামে কার্ডম পাজির ল লাবাংসো পুথাক কে চাইল্ড পুথাক চাইল্ড রিলেটেড ইস্যু অসমার তুম কিসুং কে ফো লাগাত দো কবে বা এক্সাম্পল কাংবো পুনন পিছু সোমে কে এন আটা কাবে পেন লাহে তামে লাপেন কে কে কাত দুন লাসন তামে লাপেন কে পক্সো নন পক্সো চেথাং ও নন লা রেপ কেস লাসন পেন চলাং রেম প ওসো পাদ কাং কাক প দামজুই লাসন আকেস দু লাসি লাসন তুম ফান বাংকে কেরাই দুনজি কেরাই কম জি আফানসি লা চাইল্ড হেল্পলাইন বাংকে দা ইস্কার বিয়ং তামে এস্টাবলিশ ল লা ছতগালি আকো কাপ্রেক কাপ্রেক ডিস্ট্রিক্ট লং আনতামে দাক ইতুম কার বেংলং লং তামে ইস্ট দো ওয়েস্ট দো পট ওয়েস্ট কার বেংলং তামে দো লাসি লাবাংসো অসমার তুম ফান বাং কেরাই কমজি কে লাসন হেনল নিলুতুম অলং চাইল্ড হেল্পলাইন পু একটা টোল ফ্রি নম্বর দো 1098 লাসো 1098 লংলি হুমরি লোপল দাংতে হালা দাক এসিপিএস পু দো হদাক কন্ট্রোল রুম ডব্লিউসিডি কন্ট্রোল রুম পু হদাকলে দাম্পো কে কল বাং আলিং তামে বাকে থেক দুন লং বাং আলিং তামে মজক তামে রেসপন্সিবিলিটি দোল লাস হিন বাংকে থেক দুন লক আর্জু দুন লক প্রজাংতে বা কনানে তোয়ার লং আরটা কম হেক আসো তোয়ার লং আপু বিদবা চা দো থেক লং প্রজাংতে ডাইরেক্ট 1098 লং কল প্রজাংতে হালা কন্ট্রোল রুম রুম লং লে দাম্প লালবতে একটা সিস্টেম দো সিডেক্স সিস্টেম পদো লাসো ডেস্কটপ এট হ অনলি লাগে ক্যাশ আপনার পট আনসি দো চট পো কাপ্রেক পট

0: enke lage sapta longla po aso case bangke ho attack anta me high court supreme court ta me lapen ke nitum phanang call ban de direct nitum ke issue rescue team pasi bu pu nitum ke ha child helpline 1098 ke ekta rescue team nilitum bang yong se arjulong phit lo patan te immediately within la 60 minutes la song bong si yong hele ke ne tam dunang po yong hele kam ong tam san
1: চুরোপার নাংলি থান পাকলার পনপ তে নাংলি নিংজেল মাজো মনে তামে কার্জুলং মতে কেথেকদুল লংতে নাংলি তুমফান হুমরি ফিট মতে লাবাংসু কিপিয়া নাম্বার 1098 আলং কল ফিট লন্তে নাংলি তুমপালে দুনপো পু লাসি লাদাখ নাংলি তুমপালে ডেট পেন আদায় এবাংকে নাংলি তুমসি লাং পনবেদ পোমা মতে কাপড়ে কা তুমতা নাংচেরাব দুনথুনাং পো হালাকে কলবে কাবাং সেতামি লাদাখ আদায় দো পোখে
0: লাতা নে নং থান তু তেনে বুবল হালা নাই কল ব্যাক বান আমেন কে এক্সপোজ পেল ও বাই চান্স মো পিনা কিসং ফলক থাক লাপান দা দি বা টার্গেট দা থাক
1: কালা
0: সো জয়নি সি কমাস নাই কল মা আমেন কে সুন সেল দা বান কে
1: ও
0: লাপেন কে লানাং কল নন লানবে ল কি নি তুম প্লাস পুলিশ তুম হেদি তুম জি কন্টাক্ট প ইয়ং সি নন সন জয়নি তুম কে কারবিং লং দা থে উম দে দি
1: কালা
0: ননি ল তুম কে দি ফুসি দো কিসং এ ফো আদিম কে হা বকা জান তহ হাপু কেনে লংহীন হা ডক মোকা টহ ইয়র আনে কে হেল লো আসন তো ভাই নিতুম ডাইরেক্ট কেনে ওসি ফান বাং কল্প রিপ্রেজেন্টেটিভ ওসি থানা লংহেদি আতম ফান কল্প আতম ফান বাং পাডাম প্রাং পো আনসে নিতুম বাং লেদুন পো নিতুম বাং লেদুন দের চেজি লাগে চিনি কইল হেলোভিং অপর হেদি আসন লল আছে হদা নিতুম বাং কেলে দাপ চেজি ফান পুলিশ তুম ফান বাং অর্ডার পিপো
1: চরল ওকে নলি কারডা কোন থান পাচিনি তুলে থাদা পট তে পুথত আর্জু থেলাং নলি ফান অসমার আতম ফান কেলাং কে পিনসো সোমার আবেল চরস সোমার আবেল আংতন অসমার পাংরং রাপেট সেনলি তুম কেলাং পন্ড লাপেন কে লাদাখ পিসো কে এন পেনান কে দো লাপেন কে কাপড়ে কাপড়ে আকিসুং অলং আনসে তামে নাংলি তুম চেরাপ দুল পুলাসি ইসি কার্যু থু আংতুং কেলা পুল কমানে ওসো ফান নন কে পিয়ার্থে মুনিত কে অং ও আজক পুলনাং কাচারলি আমেন পেন বাং হেম কাচু বিদুন কেপা দুন আসনতা ইলিতুম পেন আনকে থেক লং লাসি লাদাখ চেনেক হলু সামে দোপিক ইলিতুম আর্জু লং লাপেন থেক লং লাসি লাসন হুত সামে নং লিতুম কাচার আব্দুন আজা কং দম
0: দো লাসন দু হতে দে রিসেন্টলি আসো কেস সামে লং উল নিলতুম হে হেম চুবিদুন প এনকে আটা কম পেন ডোমেস্টিক লাসন এলমতি লাসন সি দো প এনকে কাম কে ক্লেম অনাথ বাংকে বিসি প স্কুল পেডুন দেতে
1: কালা
0: আপস নিলে তুমবাংকে কেলাং পন জিরো টু এইটিন ইয়ার্স জিরো পুলতাং তে লাগে আপিয়ার ল আপ আর ললে কে দো পেন তামে পাথি লংলে আয়াক তুমি লাসন পাথি লে তেমে দিদি
1: কালা
0: লাসন দু তামে নিলে তুম চেরাব দুন মেল আস দু লাপেন কেন মোস্টলি নাংলি নন আঙ্কার জিও বাংকে যে আই হেম লং চুবি দুন পেন লাসন দু স্কুল বাং পাদুন দে প কাম পি নে বিসি তৈ রং
1: কালা
0: লাসন দু দু এই প্রাংটা মিল আসন কেস কে লং টাইম লাসো দু তো মেনিল তো ব্যাং দুন প হল সদিম লং কমাসি কার্জু লং মা হা দা কল পমে দিদি কল কে পস তামে নন লম কে সোশ্যাল মিডিয়া কে থেক লং আম পন চু হেড তামে হল সকেস রিসেন্টলি নিয়া মেনে শুন সেল সকেস তামে লাপু ইতু মানালো ইস নাল লাসো কেস তা সোশ্যাল মিডিয়া লং বেসে থেক লং নিল তুম হে তুম সোশ্যাল মিডিয়া লং পেন থেক লং ল ডাইরেক্ট দাম ল ডাইরেক্ট দাম সি হদা কাকু রেস্কিউ ল দেট পেন মেডিকেল লং ওয়ান ল সে লং পন ল লসন ল আন ডেট পেন নিল তুম একটা নিল তুম লং দুজি সি ডাব্লিউ সি পদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হদাকে একটা ওসমার তুমা কোর্ট ল সি ওসমার টং কোর্ট ল হদাকে হদাক প্রোডাকশন করি প আন ল প্রতাংতে রেস আওয়ার কো বাংকে লা কোর্ট আতুম বাংসি আকো হ্যান্ডেল তুব মেন কোর্ট তুম বাংসি লাসিলা তুম লং আন তামিলি তুম কে লং ল আজা কং দল
1: তাংতে লা নাংলে তুম চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটি লাদাখ সামি নাংলে তুম চেরাপ দুন পো লাসে কোপান মা কেস কে দু হালাস হালা বাংসো কেস তামি নাংলে তুম তং পারপু দুন পো মা মাতে কাপ্রেক আপিয়া পো তুম মাতে দন রাপ তুম কাচেলাং দু নাংলা পসন তা দো ওকে
0: আসন না দো হালা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এলং বাংকে নন সন ইলি তুম আর রোল বাংকে হেদি ইসি পুলিশ তো তুমা সন তেং এলো আর রোল বাংকে হে জং সে নিলে তুমল কেস নাংলে রক পতে নিতুম চেরাপ চেতো প পুলিশ তুমপেন হেদি আর সোফান বাং ওয়ান পন তুম সে প্রোডাকশন বোপ্রতাংতে লা সি ডাব্লিউ সি লং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি পলং সে প্রোডাকশন করি পো আপি পো পানহাং পো হদা আপি পো পানহাং প কাউন্সেলিং করি প আংটন ইসি ফ্রি লোদাকে কাউন্সেলিং তামি পি প আয়াত প জং সি কোর্ট পেন দে কোর্ট পেন জং সি আলং তুম কিদুক ডেট কেলাক ডে তুমি

0: দোমেতে দি খরচ নে খরচাও নে ফি পিও নে হলা এডভোকেট নম্বর হ্যাঁ
1: না
0: পুলুকদাংটা একটা ডালসা পদ হদা
1: ও
0: ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি তুম হেদি হলা তুমকে ফ্রি অফ কস্ট ল তুমসি ডাক বাঙে চেদান পে দুন পো ডাক পান ফান বাঙ্কে আপি এ পোপান হ্যাং পো আও সো ইয়ং আপি পদো পুলুদাংটা আলং তুম ফানসি কাস্টডি পিদাত পো
1: ও মেপিক আনল নাংলি লাপসন থান পাকলার আপদ আথেমা ইলি তুম কাচিনিয়া কেনাং সত পেনাং আন আপিয়া পো তুম লুদেব লম দেত সিকে অং লাপসি চিনি নে দেত পেন কাফেরে পেন আজক চেচাক লুন লাপসন তকক তাহাই লাপসি নন নাংলি কে থান পেন পেনাং আন তুম বাংকে চিনি পন পো লাসি ইনতে পুথ নাংলি ফান আরজু থলাং মুহেত পেন সামেলি তুম চে থান ল পেনাং আন আর্টা কে প্লেং প্লে পেন পেনান পেসো এন্ডার ইতি লাতুমা বাং ফান কে কসন ল জংসি বাংহিনী তা পিনসু লাপেন আর লসু সে তামে আর্টা প্লেং পেলাং নিকান ক্রেনার কে প্লেং প্লে পেন জংসি চে এন চেডো দেট প্লন্তে লাবাং সো সুমার টুম ফান বাংকে কুপসন সে কিবি প
0: লাসো আপু থাক বাংকে একটা চাইল্ড ম্যারেজ পুদু দু মতে দে চাইল্ড ম্যারেজ এক পুদু দু লাসি লাসো টেং বেনসি দাম্প লতা ইয়ংসি আর্টা কা ওয়েপেন ইতুম কনস্টিটিউশন টেং পেন আর্টা প্লেং প্লে আংকো সি চে এন চেডো দেট পুরো তাংতে লাগে একটা লিগেল আশাই নাকি দাম নেদাত পামতে দি সপাশে লাতুম ফানা বাংকে ইয়ংসি চিনি দুন এদুন প্রতাংতে মোস্টলি লাসন কে আছে দেখু বাংকে চিনি দুন ওয়ে নিলে তুম হেদি সে তামে ডাক মেডিকেল লং ওয়ান প আনকে লাতুম তামে নিতুম ফানাং থান যোগ জেল
1: ও
0: নিতুম ফানা ইনফর্ম যোগ জেল কাতে পুলিশ তুম ফান ইনফর্ম যোগ জেল আথে মা হ ডাক নাং ক্লাং লাবি কাতে আলং তুম কি চেক আপ মে চিনি দেজি আর টাকো আন মা গদ গমিম তাহলা আধার কার্ড লং ক্লাং লাপামতে দি লাসন প নিলে তুম ফানাং কোন নাং হ্যাং ব্যাগ নাং পলাকে নিতুম ফানা ইনফর্ম ব্যাগ নাম পলা লোপাং দে নিতুম লাসো কে আসে পটাক ফলো আপ করি পো ফলো আপ করি দেট পেন লাখে সো মেমেটিক আনকে ডাক পেন হেদি এনকে লা আনকে নিতুম দাম লট পো দেখে ফলো আপ করি লট পো লা লোপো তাংতে ডাক সি ডাব্লিউ সি লং লতা বান পো লাখে কোর্ট নুমতে দি সব পোথাক এনকে লা আর টাকা ভেতম ফান বাংকে ইংসি ওসু দক প্রতাংতে লাখে আটা কাবি হিয়ান প্রতাংতে ইসিয়ালা পক্সো এক লং দাম থু জইপো
1: ও
0: পক্সো এক লং আকো ব্যাগ থু লকপো নিলে তুম কে ব্যাগ কালিল লাগে হালা আলো মাসি কে ব্যাগ ল
1: কালাং
0: পক্সো এক পেন দাম রো থু লকপো লালো পদাং তেংকে হালা হেমাসর বাংকে হেমকাং সাম বাংকে দুনাং খকপো লাসো কেস জুজিতিকে পসন লাসি আংকে ডাক পেন কে আকো কোর্ট প্রং পথাই তো প কোর্ট তুম বাংলা আংপ মোকসন চাইলে তুম বাং ডিসিশন মা হা তুম বাংলা বাংকে সামে ডাক পেন বাংকে টোটালি সব কাউন্সেলিং করি প ইয়াত প সব কেস হিস্ট্রি কালেক্ট প লালো পোতাংতে লান আর টা পেন সিপিন আনকে তো লান পেন কে কাত দুন পোতামে ইয় লসন লাপেন কে হালা একটা চাইল্ড ম্যারেজ এক পলং সেকশন কে টক দো হাদাক নাইন টেন ইলেভেন লসন লং কে টক দো যে জং সি আপিয়া পোতামে চিনি লর পেন তামে বিয়া চুপি দেন
1: ও
0: লাসন লোপদাংতে আপিয়া পো মাতামে জেল কেছে থাপনাং কক পো
1: আদাই দল
0: আদাই দ কক পো আকো ইয়ংসি হাডাক রং আ সারমাত লাপেন কে হাডাক আ রং আ মুনি তুমাসি ইয়ংসি প্রমোট দেত বতে মাথা আং নেলো বিয়া নন থাং থে লাতুম সব তুম তামে আদাই তো
1: আদাই দল
0: লাসন নয়
1: মে পিগান ল নংলি থান পাকলার পন থু লেথর পট তাংতে বুথত আরজি থুলাং নংলি ফান চে এন চে দো দেত ল আরটাকে প্লেং প্লে পেন লাপেন নাংলি তুম সামে লাদাক কেমিসেন জি ফান ক্লেম পি দুন লং ল বা নাংলি তুম চিনি দেট পেন ইংসাই দুন লো লাসো ফি আউসো মারা তুম ফান বাংকে কোপসন সি বিপ মোপে নাংলি থান ল পিনসো ফান বাংকে হেমকাং সাম বিনাং কক পো পো লাসে আর লসো বাংকে কোসন সি ক্লেম পো লাপেন মো নিকান হিনি থমা ফ্রাং বাংকে লাতুম ফান কোসন সি ভি থু পো মাতে ক্লেম থু পো
0: লাসো পথা বাংকে বপ মেহনিলি নাংলি থালা মতে দি আপি পো ফান কাস্টডি পিদাত পো
1: ও
0: আপি আপ তুম লং লুদুন প্লট পো
1: মো
0: লা কেস জুট এট জং সে আর্টা প্লেং এট আপি পদন দে তুঙ্গে কি পুদন জি থাং রাইট সাবেলো
1: কালে হালা আনা বাংকে
0: অফ বাংকে
1: চেঞ্জ দে সে তামে চল
0: হালা পান বাংকে আ সাপসে লা ইয়ং সে দো থাই ওয়েদ পো দি আ সাপসে হালা আপি আপ পো পো এট তুম লং সে আ ফান বাং ফিট পারসন পি দেত পো
1: ও চুরল আখ্যায় নাংলি ক্লার ডাক পেন পুথর থান পাচিনি থেকে থেকপথ তাংতে পুথর আর্জু সঙ্গ নাংলি ফান ইলিতুম কার্বিয়াং লং নাংলি কে ইস কার্বিয়াং লং না সিকেলাং আবাং ফুলতেমা লাসি কুপ আন ইং ডাক লবাং সো ওসুমার তুম আদু কে দু পুনন বা ওসুমার আতুম আর্টাকে প্লেং প্লে পিসো কে এন পেনান কে দু লাপসনা ফাই কো আন বা ক্লাং লাই
0: ইলিতুম কার্বিলং আংলং হেদি পেনাং আন কে দু ইলিতুম লং তামে হে ইলিতুম

0: ke handle dun long maten ni tum ki od dun long ke santa mehdi more than 50 dui la sona ke slok hai ni tum ki od dun long la pen la det de lo ni tum non presently ke ni tum lo ke 90 ke dopo mix la bang ke only ke ni chotkali chal mere cha pochotkali tamela so ke slok tame do o ইলি তুম লং হেলা পেনলা সো খাচি নিয়ে তুমি তো কমতে দিয়া তো তো তুম বাংকে যে থাং ঠে আনিং চে হ্যাং ছেডকল পর থাং ঠে দুন জয় তা চক এয়ার চক পোপ লাসনতি লাসি খেপা চিনি ধুলে থট ল লাবাং সো কামাথা জং সি দোলাং প্রদাং তে লাবাংকে মো সপ্তমে আদাই তো কক পো লাসি লাস কে বাংকে পেনাং আন্দো ইতুম কারবি আতুম দে কাপ্রে কাপ্রে কমা দো Atema carbing long must make tung carbing long long, Biharido, Bengalido, Calivasido, Borodo, do. Suppose itungar be long, that's it, La Anpogali, the may a capre capre community pendehade, long, la sonna yet.
1: Like the Anakai hands the mate, Langrapet,
0: Langrapet yellow.
1: Then take a kehai put on a lip and argitulang, illitum pulonang, Lada carbing long long, Kopiaki sung a joine, Mate, Cosona potsi, Lapoana keski ongrello, Lavanso apatangli. Lardak pen than pon clear ji ma kai
0: choi la lo kisung bangke do o osomartum osomartum kisung la son hela je education na hin na tame pachali muve po kam pa chong datro
1: kalang
0: child labor nitum recently ta kon la three phase lo nitum la rescue drive ke dam bazar tin a town tin lo e iskar biang long an ke hedi la si child labor ta do লাপেন কে নন পমেহরি তুমি যে থানাসন ওসমার ফান কে পচারলি আেন পেন কি বিদুন পহাদা কে বিবন না দোম ব্যাং আ মাইন্ডসেট কাপ্রেক প কে পচারলি গালি কাম সে পেনে রং রং ঠিক লাপেন কে কমানে এনসাইটি ডিপ্রেশন লসন আই স্টেজ তো দুদু সোমার তো মেদি বা পাস আলাম পদ বা পেনাস আপি পুতুম যে বং হাই পেনে প ডিপ্রেশন নং লক তুম তামেদো লাহাই তুম তামেদো লাপেন কে ইসি লাসন তুম ফান বাংকে ফ্রি কাউন্সেলিং পিপি ইন্ডিভিজুয়ালি বা টেলিফোনিক কাউন্সেলিং কিপুদ হালাসন বেন তামে কাউন্সেলিং আফান নাংকল মে 1098 লং লাল নিলি তুমবা ইংকে আলাবা নাই কল ফান বা নিতুম কল্প আনি কাউন্সেলিং পিপ লাল লাপেন কে লা চাই লেবর তুম ফান তামে নিলি তুম ইয়ং সি থেকলং প্রতাং তে নিলি তুম ওয়ান ডেট প হালা কি বিপন বেগ তো মান বাঙ্গে লাগে কেস ফলক পন্তা
1: ও
0: আতম হালা তুম চিনি লর সে ইকলে মেনাং মতে দি আপসে লা বাংস স মারটম ফান বাঙ্গে একটা নন নিল তুম লং বাঙ্গে আবে হো চিলড্রেন হোম পদো দো চিলড্রেন হোম পদো দো তামে ডাক ডাক ধানশ্রী লং একটা দো মিশন কনসার্ন পদো তামে ডাকে মোস্টলি কে নেই তুম হানসি কি বিবি যা বাঙ্গে হেদি ননসন এডপ কাকুরি বা পিপ ওয়েদার তা সন্দমান হেদি সন্দমান সি বি অরফেনেজ পসিস্টেম আয়াছি পারে দো দা বাঙ্কে বেশি গে তামে টেম্পোরারি আফান বাঙ্গে বি দাম মে তামে পার্মানেন্টলি কি বি আফান বাং হেদি আদিম আবে ইয়ং সি পি পো আবে প্রদাং তে পার্মানেন্টলি কি বি আফান আবে নন মাটকে হা কাপ্রেগা ডিস্ট্রিক্ট লং সি বি দাম নক আতে আসন লাসি ইয়ং সি পি পো দো পন্তে পমহেনি লেনা থানসন পি পো ফান হাং দাত পো কেলা তুম ফান মন ফি মৌন কেলা সন আকো তৈ দিঠে ইয়াত পোহেদি পুরা ডাক আলো টক জের প পিঠু প কষ্টি বিপল হাসন এনকে ননসন এডুকেশন না হিন না জংসি একটা স্কিম তো স্পন্সরশিপ স্কিম পুদো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন লং হদি লাদাখ আলং বাংকে লাসন হেন ল যে জংসি আপাই বা আপু অবেদাল লাপেনকে আপাই বাঙ্গে দো তামে থাংঠে তামে জংসি আপো দো প্রদাং তে হেদি প্যারালাইজ জাত সন ক্লেম এ দাম এ সন প্রদাং তে লাতম ফানবাং আলং তো স্পন্সরশিপ ফানবাং এপ্লাই লং আসন লাপে জংসি আপাই সি ইনুডবেট আপাই গে ইনুডবেট ল তা সমার টুং কিনে দো প্রদাং তে হালা তুম তামে এপ্লাই লং বিলো 18 নন কে এপ্লাই লং ল তামে হদা বাং কাপাং থেক দাম নাই বাং কে যে ইয়ংসি ইংটাং ক্রিং রাং লাং চেলাং উন ইয়াত উন প্রতাং তে লাবাং সো স্পন্সরশিপ বাই লং লেলো সাকুরি দো ইয়াত প্রতাং তে হে সে দুক দ্যাট বয় দ্যাট কাবে বি নং প্রতাং তে একটা এইচ আই আর পুদো হিউম্যান রাইটস ইনভেস্টিগেশন রিপোর্ট প্লাস হয় দি নিরতম বাং দাম প আকো এস আই আর টা কুরি পো হটা

0: pamen ni thano depression under depression teme dokok ya dokok patame counseling phanang kol teme counseling it ni tumlong professional counseling do pasen ni tumbang through telephonic counseling pg ba yong se office long vaing putang te ba office ke danel tum rong khelan nong se non man ke do rong khelan la kg school dung se do dasta pot hodak vaing tambe jong sa ko anso se chini klar dak chini yang tung lapen ka ko la apply pe ne pathak tam hadak si bang na po ke bang ke ha ni tum long si na po me had sponsorship ala apathak tam wang na po hadak si call that pa tam ni tum hang po son la si majok tam theklong lok ba na ne street children theklong lok pa tam ba inu da so phan ki bi pon ekdom chenek holo u pa tam ba child marriage artaga vepen pinan so me ki chu pi theklong long pa te ki kat dun theklong long pratang te kang bo chini dun pratang te lapen ke ekta do kidnap putu putu do
1: kala do
0: recently aso poke chi thang ola that so ake ne pen ha ka pre state se pon na se la son ta me thek long chini dun patang te immediately 109 et long call o patang te nil tum ss dun long pola pen tum rab dun thek po na la la se aku kadu go beta me api po pon ta me isia ke cha ka son la isia ho pa son la je phere yang le mayok pan ta yong se hem কচু বিদুন পেলা সন কিছু ফদে ইয়াত পদ দি আর জাপ ক্লুক নি লাসন সে পুপু নিলতুম আলা পি পোত মন হে দি তা কনভিন্স হে ফেরে নে আর জাত তামে নিলতুম দো নিলতুম লগত দোপ পুলিশ মন দোপ নিলতুম লগত কোর্ট মন দোপ এডভোকেট মন দোপ লাসি মাথা নাং নে সব পথাক বাঙ্কে সব আপি পোতম তামে ফেরে নাং নে বা বাঙ্গে প্লাং ও পমা সিন নিলতুম ফানাং লাং রপনি তুঙ্গে থাং জুবি থাক থে পুথাং তা মাথা নাং নে
1: মি পিক আন লক হে নাং লি কেপথান পাচিনি পনকে ক্লার্টাক পেন লাপেন কার্জিলং আনারা তুমস্তা মেলাংলি লাম আর্জিলং পেন আর ডি পিপো পুসিনিং থেল লাপেন আলে চো এন্ডো নং ইলিতুম কিসুং কে ফোদেত মতে কিসুং কে ফো তুম আনজতা মেলাংলি কে থান আতেং পেন লেক্লামলন তে ইলিতুম কিসুং পেন সামে জক পন পো তাংতে আকে হাই পুথত কিজুৎসি আর্জিলং নংলি ফান পেনাং কে ইলিতুম এ ওসমার মতে আর্টা কে প্লেং প্লে পেন পিসো পেনান কে দো চেন্নাই হলো আদো কে দো আং তনালাম কে জেথা নতেমা পয়েফে সামেনন কিজুৎসি নালে ফান কার্যুকাং তুং কে লাপুল ওসমার আতুম বিহেক থি ইলার পেন কেসো গা চলং লক হা পেনা আনা কে থে পর্স তামি কেসো চলং লক লপসন তা পেনা আন দো লপসন তুম হাসা মিনাং লি তুম রাবদন মা কে
0: ইয়ং সি ওসমার তুম থি ইলার ধু পেন কেসো প্রতাং তে আসো পথা বাংকে এনে কে নিল তুম চুহে তামে কেস লং লদে আদিবাসী আসো কেস না আলং তুম ব্যাং সারেন্ডার দেল আসো ফান হ্যাঁ প্যারালাইজ ফর্ম এলো মানে আসো প্যারালাইজ কেসো বাং আলু এলো আমার সে লাতুম তা চেলাঙন এলো পে এলো আমার সে আসো পথা বাংকে লাতুম বাং সারেন্ডার দেল আসো বাং হ্যাঁ আতুম আছে এনলং এলো লাকে সি কেনে তুম লং দুই স্পেশাল এডপশন এজেন্সি তুমলং হ্যাঁ আতুম ফান বাংসি হ্যান অওয়ার্ডেড লাসে লাসন আকে সু আদু কেনে বাংকে এ তুম গভর্নমেন্ট আকাপ্রেক স্কিম দুই লাতুম ফান বাংকে হেদি স্টামিনারি তুম হিন পেন বাংকে লাতুম ফান বাংকে স্পেশালি রাকে সু ফান কে রাব দুন পয়াত বাংকে হেদি নিলি তুমলং বাং স্কিম বাংকে আবে
1: চরল নালি পথরা কার্জু সামে ক্লাডাক পেন থান বাচিনি পদ আথেমা কাজিনি কেনাং সত ইলি তুম কার্জু লং আরা তুম সামে কাচিনি কাপাচিনি কে ইলি তুমা কেনাং সত পশ্চিনি লি আর্জু থুলে থাল তাংতে একে হাই পিনি ইলি তুম কাচিং কি বাংকে পেন আন চিং কি লং ল পেন কিচিং কি কেলে দাম দে সিতামে দোপিক লাং পয়ফে সামে আপর কে চকল অপত পিনি ইলি তুম কাচিং কি চেথানা বাংকে লাপানলে রিপন ইকল নাং খাই তাংতে পিনি লাংলি পেন কাচিং কি চেথান কে লাপানসি কাংতন ইকল কার্ডম

লাগে আকাশবাণী টিফু আদুন্থু হিন্দি লামার জানালুন আজাইমেক আংদেঙালং পেন আপ্রাংসি আপলোড চালে লামার জানালং পেন উদিত নারায়ণ লাপেন আলকায়কনি কিলোনালুন আর্জিক সিনং আলোনালামথি আপলোড চালে

0: hong aroi ki cham ke pang thira long ta arvia lang en mi arvia lang ke pang pen pen muni da tum lapu an ali ke long ang bong pen sitami ajahak ason along ke men men en phit hinu lasu akatora lake katora number 1 ki misen alang ke paman arvi ki dudun tang alang ki misen alang ke paman ji aphan ke kapachit thing asai klem nang ji number 2 kapasai arvia lang si lang ki meeting ka pamanji aphan kai kita pasai ilot nangji number 3 khorot arvia lang ki duji aphan khorot dam u wo phitami bangswa war sai ajir ki ding en longji lahai akatora chini pen methang lapen organization angbong chithan jimum pon lute icc ang deng deng pon pen papleng pon pen pachun pon unji lasi amud mat lake arvia lang ki du pen ke pang pen abang ke isi meser na sailo la so long chatai ka palang bi long lor ave pin pen lang ing hon thek po kar do
1: la pana por nang litum lam jara jai mek ang deng long pen rangsina timong lam jor ke than Arjiglong tanglo. Aduntu, lamjora jaimek ang dengalong pen, rubjiling tipi lamjor getan, arjig sine.
2: Laki conservation of natural environment, mate marat maring lapen, tengpi tengprang, kacharai komo putak si nili, nangli tumapan, tan pachini ponjia pansi, bori iglo. To tangte, ইলিতুম চেথানদাম ইগলুনাং কিচেং সি আবাংকে কোসন সি থেংপি থেংপ্রাং লাপেন মারাত মারেং মতে চিথে গে দোয়া পিয়ান কুপিয়া পটসি আকেনাং শর্মা লাহায় পুঠাকলে চেথানদাম ইগসিনাং ইলিতুম লাতুমাফান চিরাই কম কি পুলোতে মো ইলিতুমাফান কাশিকসাক মতে কাদুরে কেদু ইগজিকে তাংতে ইলিতুম কাদুক কাবেতা থেকলং হুর মতে চিনি হুর তাহাই পো জে লাহাই কে দো পেন কোয়ান সি ইলি তুমা ফান কেরাপ কে দোলোমা লাপেন কোয়ান সি পেরঠে আফান সিটামি কেরাই কমল পুতা চিনি পন বমল মাতে থেক পন লং ল আথে ইলি তুম লাংদাম লো পুলোতে থেংপি থেংপ্রাং কে দো কেচা না জক পেনতা ইলি তুম আচিথে পি পুনন্তা মিফুন সি চে এন লং ল ইলি মুনিরা তুম পুনন পিরঠে আং কাঙালং কেদোয়ান আচেথে আপি আতুমা ফান সিতা মে ইসি আকি মিয়াং থেক দোল লাপেন্দেতা ইলিতুম লাংচারি দাম থু পুলোতে হালা থেংপি থেংপ্রাং আদুঙা রায়ালং কেদো আলাং রয় আলাং জেং মাতে ইংলং লংলে আফান সিতা মে কাংরাই কাংলুমজি পেনকে পেনাঙানকে আকি জগওয়ান দোল আথেমা থেংপি থেংপ্রাং আঙ্কুর থেপি কে লংলিয়া ফান সিতামে কাংরাই পেন সিতামে কেরাই কমাবা আংল আথেমা থেংপি থেংপ্রাং পুসিতামে লাবাংসো আপিরঠে আং কাংলংসি ইলিতুম চেরাই কম দুন্দে পুলোতে কাশিক সাকাসন আমুং দোপি খাংজাংজি আথেমা লাকে মুনিরাতুম আকি দো পুনন মাতে হাবিরালং কে দো মারাত মারেং আতুম পুনন্তা কাশিক সাকজি কে ইসিবেটল সীতা মে নিংদোগালাম বাংকে লাপুহেনল নন মালমকে থেংপি থেংপ্রাং আফান পুনন্তা কে পাভির ইজুম পিগা জক পেনাঙান আকেনাং সত আবার সাই পেন ইলিতুম ইরিদেং পেন নাঙাবি তাংল মাতে লংলি তাংল আথে লাবাংসো আথেংপি আমোখা পেনকে ইলিতুম আচেথে কে চে এন উন আফান চট আনপারটা দোবাই দারু পুনৈতা পেনাঙানকে লং পন উন আথেমা আপ্রাং প্রাং আকায় হুদ লাহাই হুই পেনসি কেসো ইউন এটা পেনাঙানকে চেপাজক পন থেকরেন তিল লাপেন হাকো হুদ পুচত কালি নন মালম আকায়তা ইলিতুম আওয়ার সাই এন পন বমল আথেমা পেনাঙানা তুমকে লাহাই পেনতা দোয়াই হাই হুই কেসেং পন আবিদি তামে দোলো আংতন আমুনিরলে চিনিনে সিতামে লাসি ননাবাংকে ইলিতুম লাহাই হুই এরাই কম কে দেরা জক কোসন সি কাশিক সাকমা লাপেন কোসন সি ইলিতুমা ফান কাদুরে লোমা পু চিনি দাম এত আফি ইলিতুম ননাবাংকে কোসন সি পুথত জেরাই কম পন থুপুমা পুয়া আবিদি সোরে তা কাচিনিকে আকেনাং সতল তাংতে চেথান দাম লোনাং ইলি মুনির

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদাম

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ জিঠা বিৰতা কেপৰিয়া বাং নীলি মদন শ্ৰীৰংফা হাৱাৰ লো লাংগেঠিয়া হাৱাৰ লং লাং চানবম লো বন্তা ডিষ্ট্ৰিক্ট ফ অংডুঙা ডিম নন আন্তা লাং আবেৰচি দলং গোলাঘাট শিৱসাগৰ চৰাইদেউ যোৰহাট লাপেণ্ঠে ধেমাজি ডিষ্ট্ৰিক্ট ফাৰুগে ঠংৰা ঠং কেবৰা ফ আৰং নং আন্তা লাঙা উংলুম বম লাং লাংগেঠে পেন লাকি চিৰা চুৰি ঠেৰক কেবৰা ঠেক ৰকৰা ফাৰুহিনীৰা কেথম আমলো কিছুং ফুনাংলো লাপেন আপাৰটা চুৰিক্ৰে ফৰা ফাৰুহিনীৰা ইংকৰাহিনি হেক্টৰ আনচচে কিটিকি কাংহয়ে লংলে লাঙিং দুমলো লাংগেঠে পেন বাংথ্ৰক নেৰ কেবৰা ফোৱা মুলুক আপ্ৰাণ দাম তাংলো লাংগেঠিয়া পুঠা কেচিং ৱায়াফান নিফ্লি প্ৰগ্ৰাম পাৰিডেং পেন আপাৰ আছাম কেডাম চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা পিনি ডিব্ৰুগড় চিফ মিনিষ্টাৰ ছেক্ৰেটেৰিয়েট পেন লাংগেঠে পেন কিছুং কেফু দন থ্ৰকচি কেবৰা ফোৱা হেমা চৰাফান টাংকা মাহা কেৰাব কেপি ফাৰ্ষ্ট কিস্তি টাংকা চুৰি ক্ৰেফু ক্ৰেফু পিপনলো মুৱাফি লাহায়া হেমা চৰাফান ছেকেণ্ড কিস্তি টাংকা চুৰি কেপ কেপ পিথুপো পিনি বাংশ প্ৰগ্ৰাম অলং ৰেভিনিউ লাপেণ্টে ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট মিনিষ্টাৰ কেশৱ মহন্তটা চেতং দুনলো ষ্টেট গভৰ্ণমেণ্ট পাই পাই নি ফাইচিৰ কেপ আৰ্নি পেন লাংগেঠে পেন খি দাঁত কানহক লাখাপ চিফ মিনিষ্টাৰ কেহাই পিনি লাংগেঠে আপুথাক কিচিংৱাই আফান শিৱসাগৰ ডাম্প চিফ মিনিষ্টাৰ আকেহাই পাতুমি ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্ট সাবুয়া লাপেন্টে লাহোয়াল কনস্টিটুয়েন্সি পেনাং আদিমালং দামসি ব্রহ্মপুত্র আকরা কাংরাই লাংচারি দামল বীরতাকে পাচে টাকা থেংনো লাং লিখিনিং জিকে লংলে কাংরাই কেখাং ওনাফান ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট কাম ক্লেমবমল বাংসাও পুথাক আইটিটি থানবাং লাপেন্টে এক্সপার্ট আটুম পেন চিংকি চিংবাই পনসি প্লেনিং ক্লেম্পো পু আলাংলি নিংজেল লংলে কংরাই কেখাং উনাফান টাংকা ক্রুর থ্রক্সির কেপ ইসি স্কিম পারিডেংলো পুটা চিফ মিনিষ্টারে কাহাই নিংজেল আপার আসাম লং লাসন পুথত লাংগেঠে কেপাডুন এ আফান গভর্নমেন্ট কাম পারিডেং পপু চিফ মিনিষ্টার আকেহাই নিংজেল স্টেট চিফ সেক্রেটারি রবি কোটা পাটমি লাংগেঠে আজো টেলিকম সার্ভিস পুথত কেপারেং আফান কেপারিডেং নাংজি আকামা পুথাক চিংকি চিংবাই পনল টেলিকম ডিপার্টমেন্ট কাংটু অফিসার সাতুম পেন কে চিংখি চিংবাই পন আলং আলাংলি কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার কে পাংটাং আফান আর ডি পিল বিএসএনএল চিফ ম্যানেজার বিনীত সাকসেনা পেন মাই কে পাদু পন আফি আকে হাই চিফ সেক্রেটারি কেনিং জে কে কিসুং কে ফোনাং আতুম আফান কেরাব কে পি মেসেন পেন কে পাচুন আফান টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক কে কেনাংচত সোশ্যাল মিডিয়া পেনসি আকে হাই রবি কোটা কিচিং কি চিংবাই পনালাম আপুথাক থান পাচিনি পনলো হাওয়ার আলো লাংকেঠে আহওয়ার আলং চার্লি বাংাতুম কে ফোনাং আকিসুং আপুথাক পাতুমি স্টেট পাবলিকেশন বোর্ড অফিস আলং ইসি মাই পাদু পনলো এডুকেশন মিনিষ্টার ডক্টর রনুস পেগু বাংসলাম থান পাচিনি পনসি কেনিংজিকে লাংকেঠে হাওয়ার আলং চার্লি বাংাতুম আফান আকিজয় পেন কিতাব কেরং পন আফান প্রাবজিন পেন কিতাব কেসোপা আফান কাম পারিডেং পো পিনি পেন কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল সুরিহিনী রাইকয়রা থ্রক লপেন কয়রা থ্রক সিয়া নিঙ্কানা ফার্মান বাজেট সেশন পাদুপনল ডিফু সেশন হোল আলং আদা পরফাই কে পেন কে চেংপন বাংসো সেশন চেয়ারম্যান

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি ডেঙ্গেবাং লাকে মিডিয়াম ওয়েভ লং মিটার্স ফারুপ সিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার্স লং ফারু ট্রক সিরা ইংকরাসির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু সিরা ইসিরা টকবর ডেরক মেগাহার্স পিনিকে পাই পাই চেকলোনিফাই কেথম উর্মিয়ারনি

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আং লেগে বাং লাগে মিডিয়াম বেবেলং মিটার্স ভারত চিরা ক্রে সিরা তকবর ফো কিলো আর সেলং ফারু ট্রক সিরা ইংকরা সির ক্যাপ লাপেন এফ এম আলং কে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগা হার্স তনলি আদুন্থু লুন বানাং ডেং আলং কাদম তেরাং পিপেন কিলু না লুন আর জুই লং পো আলু না লাম থেকে লাসো পির বি আর জুই সেনাং আলাং লিপেন কিলুন লাবাং সলুন

0: টুপি গান এমসি দিয়ে নাইট নাচি পাতুক দুন
1: ও
0: আজ 10-11 বাজি এন্টা হট প্যান তো আর প্যান কাম লোড দু হট প্যান আর্নি সিনি নি হেম চিলি লিতা দুন দু লপুসন না হ্যাঁ নন বাঙ্গে এলাং লিজে তামে চিং ঠুরল নন বাঙ্গে এজাং গ্রাফিক পুষে এলাং লি আফাম মেন বাঙ্গে চিউর পনল লপেন কি স্টাবলিশ ল নন বাঙ্গে ইনিং চারং পিল নিলি তাই দি নিলি স্টাফ মতে নিলি দম নগে চারলি নুদ্দুল পু পাং ইনিং চারং পেন নন হেরি দিল
1: হকল তে নন আকু নাংলি ফানার জুপন চুলাং নাংলি প্রজেক্ট কে দেং মতে কাম কে ক্লেম কার বিয়াং লং পেন আংতান সেতামে কে ক্লেম পন দুলুমা
0: আংতান বাঙ্কে এনি পু বাঙ্গে অ্যাভেলেন্স তামে আংতান পেন হয় নিলি ফান অর্ডার নাই পি মতে লাসো ইভেন্ট বাঙ্কে না পাচুন পিবেক নাই পু লপুসন বাঙ্গে দু কাসা স্টেডিয়াম লং যদি ফুটবল আই লিগ পুকে পাঠু হালাস তামে গুয়াহাটি আসর তুমল লাপেন নিলি কুলাত আমেন আরজুলং পেন কোয়ান্টং ফেমাস নি নিলি চিনি নে সিতামি আলান লিটম কোনানে পেন নিলি নম্বর লং লং লাপেন কে নিলি পান না কন্টাক্ট ফিটল সো কন্টাক্ট পেন মার পসন কাম দা ক্লেম লং লো লাপেন কে আকু সেকেন্ড মাই অল আসাম ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিতামি লা সিতামি স্টেট লেভেল ইভেন্ট মারলো তা লাদাখ সিতামি নিলি পান পুথত না হ্যাং ঠুলো সো নাকি হ্যাং পেন নিলি পুথত আকাম পাচুন পিলো আনিং ডগল সায়া এ জয় ব্যস্ত আমি জুনলং পুরিল একটু পেনসিত আমি যে কব্বাই কে মিলো নিলি তাকে মাথা দাম
1: নাংলি লা কি ক্লেম পন টাং আন আংবং পেন কি সনসি পন সুং ও পোলা পসন দো মালা হ
0: আজাদ হরমু এসে চ্যালেঞ্জিং হরমু দো তে মা নন ফেস্টিভেল লং পুনয় মতে কার্বিয়াং লং দিয়ে লং তা পুনয় মতে নন আকে হায় সার তুম পিয়ে মা তুমলে বাং হচ্ছে চ্যালেঞ্জিং সাই দে খালাসুর তাই খালাসুর নিলে কেসন সে পন মতে আপর কা দূরে মতে আর টাইমিং কম হয় তাই সে চ্যালেঞ্জিং বক আপর তে ইমেন পাতাং দুন দে টিটি কেলা তা লামসো গালি ল তাতে মা হলসতা নিলি ওয়ার্কার্স আবি পিনা গালি 150 ওয়ার্কার্স প্রাইম মিনিস্টার কে বাং হুট বাং কে তুমি আপর বাং নিতুন দা চ্যালেঞ্জিং আর টাইম বাং না কম ইকল তাতে মা ডিজাইনিং পিনি দা ক্লেম না কক তেমা অ্যাপ্রুভাল সি তুমি না কক মাতি দি আসি আপর কে কম পেন কে ক্লেম দন হেরি চ্যালেঞ্জিং বাং গে ইনি থিঠুকলং অসন সি বাং জলে মেনাতা নাসি নন পুথতলে আজার কাম সামে সি চ্যালেঞ্জিং দু টুকলো মা নন মাং গে বিসি ইভেন্ট হে ওসমে 3-4 দিন আংবা পাতাংডে তিতিলা ইভেন নিলিগে লানসিকে মাথা আপন গুয়াহাটি আসর তুম কোয়ান সি আর ট্যালেন্ট মা নিলি হলাপেন ওয়ান স্টেপ ব্যাক হার্ডু থেকতে বাট ক্লেম থেকতে ওয়ান সি আংডেং মাথা দাম ছিল নন মাংকে লাপেন কে জং সি ইলি তুম আদা কার্বি আং লং লং ইলি তুম কার্বি তুম সি ক্লেম থেক লো লোতে আং টান মাই দাম জপলতব
1: তেলা তার পাং থেকলে পুনন না পেন লা ওয়েলকাম বোর্ড বলে পুনন লা প্রেগ্রাম প্রেগ্রাম নাং লিগে ক্লেম কে দাম পন টাং আসন আন কপি পি আমি টিরিয়ালস নাং জি
0: কেচেন্সি ব্যাংকে লালো নন ব্যাংকে আ জেনারেশন তিন চেঞ্জ পন ইক বম লো তেমা আপ্রাং হট কে নিল তো ব্যাংকে ব্যানার হুপু
1: ব্যানার
0: পে নাম পো লাপেন কে ব্রাস কালার লাহাই নাম পো আন কে নন ম্যাং আ জেনারেশন তিন চেঞ্জ পন বলো মন নন ব্যাংকে সব টেকনোলজি সিস্টেম ব্যাং জৈল কম্পিউটার পেন ডাকল নন মানে প্রিন্টিং মেশিন টা ভাঙিগুলো নন ভাঙকে কম্পিটিশন মার্কেট লো মানে কম্পিটিশন আর জেনারেশন বলে পুদাম দে তা চকল ফ্লেক্স ফ্লেক্স পুষি পুদাম হলো পান ভাঙকে নর্মালি যেহেতু প্রিন্টিং মুখে ফ্লেক্স প্রিন্টিং পুল লাদা ভাঙকে খালি লা অনস মতে আর জিএসএম সি চেলার চটি দিল লাপেঙ্গে বেগলিট লাহাই দোলাং হলাপাঙ্গে লাইটিং সিস্টেম ইগলো এনকে পুথত কাপড়ে কাপড়ে দুলাং র মেটেরিয়াল হেডি ফ্লেক্স র মেটেরিয়াল দু ভিনাইল দু লাপেনগে গ্লোসি ভিনাইল তাহা লাপেন পিওনার ব্ল্যাক বেগ মুখা তা দোলাং লাপেন সন্থ দু পেগলাং কিউ ফ্লেক্স তাহা এনকে নন লাহাই পেনসি র মেটেরিয়াল লহলাপাঙ্গে এনে র মেটেরিয়াল পেন দেন আকৌ মেচিন আছে লোডিং পো এনেকৈ প্ৰিণ্টিং পাতে ইং লাহাই ধৰি ল গেলাচন পেঞ্চি আকৌ এচি ইণ্টাৰেষ্টিং বা গেল নালো নাম পেন জেঠান বা মচন ল চেলেঞ্জিং হ'ব টেমা গুৱাহাটী আছৰ পেঞ্চি দি হালো ফ্ৰেমিং চিষ্টেম আগতে মাজকটা চিনি বাং আবেলাং কার্বি এং লঙে নিলিছে ফার্স্ট টাইম কে মাথা মাতে কে ক্লেম চেং সিস্টেম বাংকে একচুয়ালি লাহে সব আং তান আসর কে ক্লেম তুম আকাম সাইডে তা পুথর লাংলো যে দাগ ডিফু

0: la puso nan chelo kapre pon banke ate ma no tin hajira ji bilek bilek de ma
1: Bilek-bilek.
0: ta me isi challenging akam hala bang ni le accept don ma di fulong rat tu ma de tom aning ke dok dolo
1: Aho.
0: la pen ke son si bang pon pon aning ke hang atu man gang ke
1: Bang pon lo. Ante la nang likula da men che thang pik lo atur art pulo tang te kichini ni tom ke kom pik lo jom pik lo sinang lila atur art pu ke kopi ke matha kopi ke matha pon si mate ko pu son pen sila so men bang nang li kir pon lo
0: exactly ke si ke matha pon pu son ke abi he stami ni li just simple ke matha andam itum ajar le ke klei ba pini be thyang wang ti
1: thyang wang nang ji
0: la si non jonghele ili tum suppose example ni tu chepa duklu pinilu blote kathi anke wang ate son si cholong po junong po la son ke mata si atur ta isi sunrise herilo ইলে তুম চিপাদুলো আতুর কাথি আগে নিয়ে চিথেক লং পো আমার সে হলো সব মাথা পেন্সি নিলি আতুর আর্ট বু মাঙ্গে বিপন করলো লাপেন আতুর সাথে নিলি সপো মেন আমার সে ইপন টু কর
1: নিঙা রং গুলো নাংলি লাগে ক্লেম কে দাম সায় মো বুঠাক কাদু হুই চিথান পন পট সে ননা দুন্থু আকু নাংলি ফানার জুপন ঠুলাং la minar ripen arjan ki hing si ki tang dab ma mati la puson computer pen pene ki klem la tong ki klem mi muchon ma mati kupson la soa kachi prega bang nang li than pachi ni ma
0: exactly jung si mata dam bote iripen ki klem chat mo
1: kalang
0: kisman adim example painting a hinde pudam bolote athema ile to on imagination ili ining ar lopen ju ke ma thapon hala so ke claim ke ultimately ke brain pe ining ar lo ke ma thata iripen ke bang
1: rasan
0: ke son thola hala ta ne henu pe ba der o tabu pe stame adak te technical te ma
1: technical
0: ase কে প্রাপ কে ইরিপেন প্রাপ চে পসিনি মাথাই কিসে মানাং দেং বা বাহালা প্রিন্টিং এ হিন বাং পতে লা বাং পতে লাতা আধে আদি মাং খালা তা প্রাপ চে দু
1: তেলা ইরিপেন আরজান কিং লে পুনন পেন্টিং লে পুনন বা জি কোনো আজা লে পুনন সতামি লাসো আ ফর্মুলা মতে আ টেকনিক কো পুসন সন নলা হ
0: একচুয়ালি পেন্টিং কে না কালার আর টেকনিক টেমাম ওয়াটার কালার বা কেচিং সি এদের লাইট টু ডার্ক সি দাম নেই কে ক্লেমি ফার্স্ট কে লাইট পেন দাম সে দাম পাডিক পাডাক পন বম লাসন সি হল আর জি বা বাং চেট বাং চেপ বাং জি পো ঠিক লাসু ওয়াটার কালার টাং ডুক লোতে আপি নেক্সট সিস্টেম বাং কে কো ও টু মেলো অয়েল কালার হল সো অয়েল কালার বাং কে কো ডার্ক টু লাইট ডার্ক পেন্সিল লাইট ওয়ান সেট ওয়ান সেট নাম হলো মতো কালার টেকনিক দুটো বাদাং বলতে হেটি ক্লাম সেট সেট ওয়ান সেট সেট ক্লাম সেট ওয়ান সেট সেট মানে ওয়ান টু জি ওয়ান কে
1: ও আচ্ছা আচ্ছা লাসো ক্লাম বম হু ইবি কে ক্লাম পেনে নেলা পসন আবে মালা হন নাং লি কে ক্লাম চেং হু
0: কে ক্লাম চে মতে হেরি হেড বাং পতে দুঃখে দু মানে হ্যাঁ ব্রাশ কে প্রপার সন বা চিনি নিলাম মতে মা লবেন কে আইডিয়াটা কম হলাম হলো সাথে আসো পেপার লোন কে ভারি পেপার সে চিতিম কব দিল আনকে লাসন্স ক্লেম বম ক্লেম বম রো আপিয়ান কে ইরি কে ক্লেম বাং বাং আবে টু দেল হ্যাঁ নমা ইরি বাং কে কেং টু সেল না লবেন কে প্রাম প্রাম লভ হেরি পেন নম প্রাস ওটু পিগলো মতে পুঠো আকে থে পেন্টিং সে তামি থাং থিলো নম মাইলা
1: পেন্টিং নাংলি কি ক্লেম আং বং পেন ওসলি মতে আদর কে সো নাই লব ওয়ান
0: পেন্টিং মে নাং কে ক্লেম দু ল পেন কে নিলি হল সো কে জোর বা কমিশন বা বুঝিতা মে হেদি নসন দেনা দেং পন ও দু ল নিলি পেন্টিং অ্যালাইন ঠেক দেত পেন মতে চিনি দেত পেন মাংকে নিলি ফার্স্ট পেন্টিং নামলো বিহার

আদুন্থু কার্পি লোন বারিম আজা মেগাং দেয়াং লং প্যান সরত বেল আপেন ধন সিং তেরোন তুমপেন কিলোন আলোন আর জেক সিনাং আলাংলি তুমপেন কিলোন জিয়ালুন কে আদা মাসার কাপাংরি আং দেয়াং লং প্যান

0: lapanapor naletom karbi lonbarem achamekang denglong pen sorot bilapen thonsing teronatum pen adamasar kepangriang deng along pen naletum arjiglong tanglo lake akashwani difo
1: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
2: সলাওক সলাওক অভ্যাস সলাওক, এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
0: আদন্তু লামচৰ আচাই মেগাং ডেঙে লং পেন স্কুল ড্ৰপ আউট মাতে লো কেচাৰলি কাং টন টাং আপুথা চেংকান কি মিং টিপি পেন লামজৰ কে থান আৰ্জু এক চিনা
3: পিনি নীলিনাংলি তোমা ফান ড্ৰপ আউট আপুথাক লামজৰ কে থান জিয় ফাঞ্চি বৰ ইল ড্ৰপ আউট কপি ল লাপেন কমাৰা তোমা ফাঞ্চি পুদাম ল ড্ৰপ আউট লাকি লো কেচাৰলি কাং টন মাতে কেচাৰলি নাংজিয়াং ডেঙান কাচেপা প্লেং প্লেয়া ফাঞ্চি ড্ৰপ আউট পুদামলো মানে অ' মাৰ্জংচি প্ৰাইমেৰি লেভেল লাগে নাৰ্চাৰি পেন ইং ডেং ফমাতে ক্লাছ ফাইভ আন চেপা টাংটে পেন ইংটন কক লাপেন মানে জংচি ছেকেণ্ডেৰী অৰ হায়াৰ এডুকেশ্যন ইং ডেং ট্ৰক পেন কেপ মা গৃহিণী আন চেপা প্লেং প্লে পেন ইংটন কক স্কুল কিদন কাংটন লাতোমা ফাঞ্চি ড্ৰপ আউট পুকি পুদাম লো কেচাৰলি কি পিৰ্থে আং কাঙালং মা মুনিত আকাই আলং ইসি কাং টাংনাই আর সিম্পসি হক পনল লানা ফিতা পেনাঙান ও সুমার লাপেন রিসয় জাঙাতুম কেচারলি কাংটন লাপুসন দোভিক ইউনেস্কো আতুম কেলাখাপনা টেংপেন পিরথিয়া ডাঙালং বাং ফারোহিনী রা ফকেপ মিলিয়ন সোসে ও সুমার লাপেন রিসয় জাঙাতুম কেচারলি কাংটন আফাই লং পন লাসন সি ইন্ডিয়া লং সেটামে সুরিহিনী রা ইংকয় রা ইসি পেন ইংকয় রা হিনিয়া নিঙ্কানাহুদ টাইমস অফ ইন্ডিয়া লং কেপাকলাং পোনা টেংকে লাক ইংকয় রাশির কেপ আন ইংডেং কেপ মাঠে ক্লাস টেন ড্রপ আউট অফাই লং পন লাসন সি টাইমস অফ ইন্ডিয়া লং কেটক কেপাকলাং পোনা টেংপেন নিংকান সুরিহিনী রা ইংকয় রা ইসি পেন ইংকয় রা হিনিয়াং বং ইন্ডিয়া আডেরা লং ওড়িশা লং রিহেন লং কেপ আং ডেং ড্রপ আউট অফাই কে অং নাই লাসো লং বিহার মেঘালয় কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ লাপেন আসাম সিটামি আমেন ক্লাংডুন লাসন সি আসামলং রিসেটামে ড্রপ আউট অফ হাই ডোভিক লাসং বং সেকেন্ডারি লেভেল আং ডেংকাংত নাফাইসি কে অ নিংকান সুরিহিনীরা ইংকয়রা কেথম পেন ইংকয়রা প্রিয়া ফার্মান আসাম ইকনমিক সার্ভে পেন ডাটা কেপাং রুমপনা টেংকে এল পি আং ডেঙালং ফান্নের কেবরা তকবরা প্লিকেবরা সির কেপ লাপেন আপার প্রাইমেরি ফান কেবরা তকবরা থংকেবরা কেথম লাপেন সেকেন্ডারি লেভেল অলং ফানিংকয়রা সেরকেপ রা তকবরা ফসি লংপন জংপন মে কার্বিয়াংলং সেটামে পেনাঙান কেচারলি কাংটনা ফাইডো নিংকান সুরিহিনী রাক্রি ট্রক্সিয়া হুদ পাবলিশিং ইন্ডিয়া গ্রুপ আতুম কেপাকলাং পনা টিংকে ফান প্লি কেবরা প্লিরা তকবরা ট্রকনের কেবরা ট্রক্সিয়া আউ সোমার আতুম হেম কাছে লাংনাং কক মাতে কেচো আফান কাচংদাত নাং কক আজকপেন কেচারলি কাংটনা ফাই তা লংপন লাপেন ফানিংকয় রাশির কেবরা তকবরা প্লিকেবরা সির কেব আতুম আবাং কেচারলি আনিং কেহাংহিয়া জকপেন কেচারলি কাংটন অফাই সেটামে লংপন তাংতে নন পুথত কপি পৎসি ড্রপ আউট অফাই কে অংমা লাবাংলে চেথানদাম নাং কেচেংসি লাকি টাংকা কাবি কিডুকেলা কাজয়নে পেন পেনাঙান ও সোমার লাপেন রিসোয় জাঙাতুম কেচারলি কাংটন অফাই ডোবে টাংকা কাবি কেচুমবিয়া জক কাচংদাত নাং ককপেন পেনাঙান ও সোমার স্কুল কেডুন লংলি মাতি স্কুল কেডুন কাংটনটা ইসিলো লাপেন ওসমার আপিয়া পোয়াটুম স্কুল কেপাডুন আফান এডমিশন কে এনপি মোভি কেনাং সট আসন স্কুল ইউনিফর্ম কিতাব পেন্সিল স্কুল ফি আনটা কি পি মোভি কিরি পি মোভি আজক পেনাং আন কেচারলি কাংটনাতুম দলো পুথত দোথুলাং স্কুল আহেম কেহেলো কেমিমে লাপেন স্কুল আহেম আলং কেনাং সট আসন কবিতা ইসি থি দুং কাশিক সাকলো কেচারলি কাংটন লাবাং কে ইলিতুম লাংদাম এটলোতে পেনাঙান কে রঙারলো আসন সি আফাই কেলং কে অংজি আথে রঙারলো কপা ফি হুপ আজয়নি লাকে আজাদা সন আবার সাইতা কেলং দুন পেট

0: জকসি লাপুসানা ফাইটা কি অংপন তোয়ার কি মিমি পেনটা কে চার্লি ও সোমারা তুম লাপেন লো থান বাঙা তুম কেদাম কে ব্যাংকা শিক্ষাক দোলো লাপেন স্কুল লং কে নাং সৎ আসন সেটামি কেলি ইউনি আসন দোলো লাসো লং কে চার্লি আহেম কে মিমি কে পাংথের থি কে নাং জিয়াসন কে লং কে জয় কি কাবিব দোথুলাং এলাম ইকি কাচিং বারবি লাটাই সিলো ও সোমারা তুমা বাং থান ব্যাঙালাম কাচিনি দুন দিয়ে পেনটা ও সোমার কে চার্লি আহিন কে পাংক্রি দু ককটিতে পেনাঙা নাং কাঙালং দো আর লোসো সোমার আতুমা ফান কে চার্লি আনাত আর ডি কি পিপে হেম আসাই কে পাকলাম পেন হেম কে খ্যাং লাপেন আর্টা আবি পেন পেনান কে পাদো লাপুসন পেন কে চার্লি কাং তন্তা দো লাপেন পিনসো সোমার আতুমা ফান হেম কাছেলাং আর পুমাতে আদিং পুপেন কে চার্লি কাপাং তন পেন কাপাচং দাত লাসন্তা দো তাংতে নন পুথ চেথান দাম নাং কে চার্লি কাং তন পেন কপি কানো হক দল কাচার্লি কাং তন পেন ইকাই আর জনালং ইসি কাটিক কুকমা কেনো হক পন আসন দুকক জি জংসি ইনুত আমুনিত কাচার্লি আবি পুলোতে কেরেং আবার সাইজ সুংবে নন লমাকাই লাকি আজাদ আসাই লে ক্লেমজি সেটা কেচার্লি আংডেঙা তেং পেনসি আজাদ আসাই সেটামি লংজি কেচার্লি আংডেঙা তেংসি আবাই নং সেটামি নাং পিজি আথি ইনুত আমুনিত কনমা কেচার্লি কে অং লাআনসি বোরেঙং হয় সেটামি আকেথেমা আকাং তুয়াংডেং লংজি কাচার্লি কপাতং তিমাতে কাং তন লাকি ইকাই লং চোকলেম চদাম আবার সায়ং হাপ কচিং হাপসি মান্ডেজি আদুন্থু কেচার্লি কাং তন দা প্রাং পেনাজ কেনাং সৎ আসন কেট কেলাং থেকথে ইমা কাচিনি দুন্দেতা দোককজি আথে কেচার্লি লংসি ইলিটুম আর নিভ্যাং কচোকলেম চদাম লাপেন ইকায় লং কেথেক নংজি কাচিনি নংজি আসনন্তা এথানজি কেচার্লি কেপা টাংতে পেনাজক সুয়ারলো তুম সেটামি আজাকং কবি মান্ডেজি জংসি সুয়ারলো তুম সেটামি কেচার্লি আংডেং আন চপাটাং পুরুতি সুয়ারলো আফান কেপা নংপন সুয়ারলো ফারমান আসন আন চিচিনি দুন পেন কেচক ছে আসন কাচেদান দোনা জাকং মাতে আবিদি লংপ কেচার্লি কাং তন পেন ইতুমালং রিয়ালং পেনাঙান ওরেং আবার সাই কাবি পেন কিডু কেলা কাফাই নাং বাদলো লাপেন লাসো লং অকফ্রান কে মিমিয়া হিনস্তামি দোক আথি নাহকালং রিসিটামি কিডু কেলা কাফাইকে বাদলোতে কেচো কাদুরে তা দোবেগজি লাসো লং অকফ্রান কে মিমি সেটা দোককজি টাংতে লাবাংসো ড্রপ আউট অফাই কোসন পেনসি কে পাজুমজি লাপেন লাসো আফান সরকার পেন কুপিসি কে ক্লেম্পন লালে চেথান থুনা কে চেংসি লাকে সুরিহিনী রা সিরকেপ আনিংকান রাইট টু এডুকেশন এক্ট সেটামে পাদোপন লাসো লং সরকার পেন নিংকান ট্রক পেন ক্রিপ লিয়াংবং আও সোমার আফান আকেজয় পেন কে চার্লি আবার সাইটামে পিপন লাপেন কৃপাচার্লি ভেগজি আফান সেটামে থানপন ল আদুন্ধু মিড ডে মিল স্কিম সিটামি দেংপন পেন ও সোমার আফান স্কুল আলং আ অক আপ্রাণ কেপা মেসেন আফান আন সিটামি লাপেন কেচুয়া সন্তা পিপন ল লাসো পেন আকে রাব কে হেম আলং আন কেচুমি কেদুক ডেট ও সোমার সিটামি আনটামি চলং প লাসো পেন কেচার্লি হেম সিটামি কেভ্যাং আনিং রুং পো লাপেন বেটি বচাও বেটি পড়াও সিটামি আর লসো সোমার আফান পানং পিল লাপেন থু এস টি লাপেন এস সি স্টুডেন্ট আফান স্কলারশিপ লাহাই সিটামি পিপন ল সরকার পেন আকে রাব আলং রাত আতুম কাবর ইদুন কেনাং সৎ থানবাং আতুম সিতামি আসাই চেকলেম বেয়ার পেন ও সোমার আফান কেচার্লি আহিন আনিং কিরুং পন কেনাং সৎ আপি আপু তুম সিতামি কেচার্লি আহিন আর ডি কি পিদুন পেন ও সোমার আফান আনিং কিরুং দুন কেনাং সৎ ও সোমার আফান স্কুল দুন বেয়ার দুন বেয়ারবি কাছেলাং দুন হেম সিতামি লু কাছেলাং কে তয় পেন চেংলক স্কুল আলং মিটিং কার্যুদুন টিচার মা থানবাং আতুম লো থান বের মা থান বের বে মা আসাই চেকলেম মা চেকলেম ক্লেমা কাচিনি দুন আকেনাং সট লাসি লাবাং সবাং কেপা জুমজি পুটে ওসোমার আপিয়া পুপেন চেংল কাদোকাবিয়া রাদা তুমতা চেরক টকপেন কেচার্লি আকেনাং সরা পুথাক চিনি নাংজি লাপেন চেথান নাংজি লাপেন কিজুৎসি কেপা চিনি লাকি জংসি মানে ও সোয়াফান কেচার্লি কে খ্যাং পেন সায়ে ফানসি পাংটন কক পুলোতে আপি আপু মাতে আও সোমার কেলাং কেলানা আবাং ফু বাং ফিয়াফান সোডাক পেনকাং সাই মাতে আদাই সিতামি কিটুনাং জিয়া রন্তামি পাঠিক পন্ড লাসি নংলিটুম কাদো কবি রেডিও কার্যু আদাদা তুম সিতামি লো কচার্লি আহিন আনিং কিরুং মাতে উন আন পেন লো কচার্লি আও সোমার আফান কেরাপ কেপাবর ইজি আফানসি চনিং রিল লাপেন লো চার্লি ও সোমার সিতামি কেচার্লি কাং তন্তে পেন ইকাই এপ্রাং কে মে সেনাবার সাই কচপালং পন জি আফান কাবর ইপন জি আফানসি চনিং রিল লাপোয়ানসি পিনি ড্রপ আউট অফ থাক নীলি লামজির থানিক চল কারডম
1: লাপনাপর নালিটুম লামজির আজ মেঘাং দেং লং পেন লো কচ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং আদন্থু বিনি আলামজর আজা মেকাং দেং আলং প্যান বিজয় লেখে আলাংলি কে লামারজান আলং কেচেপারজান দুন আবাংফো লুনসে পো লাপেন ডাইরেক্টর লাপেন হোনালি তেরন পিয়ংবং চিহু চিপুত আর জুয়েক সিনে
2: আফ্রাংসি রেডিও নাংকার জুদুন কেদো আনারা তুমা ফান আন্তা আকাশবাণী ডিফুয়া হিন প্যান কার্ডমাং পাজির ইগল পিনি চিহু চিপুত আজাই মেঘ আলং কাছো ফাপন লাকে কার বিয়াং লং আং আলং কাছে থাংক্লং ইলি তুম কাচিং হনে নিং কাছে থেনে লাপেন আসে কাজুমেনে আবাং ফু আকে হাই স্যার বিজয় লিখে ফানসে চোফাপন ইগল আলং লিলাম আর জানালং সেটামে পেনাং আন কাছে পার জান আবাং ফুলো কাছু ফা তেং পেন আলং লিবাং সে নন ডাক স্টুডিও মাইক্রোফোন থেংনো সেদুলো আফ্রাং সে নংলি ফান আকাশবাণী দীপু হিন পেন কার্ডমং পাজির ইগল
3: কার্ডম নীলি হিন পেন নাংলি নীলি ফান লাপাং সুহং যাই লং দিম নাং পিপর পচর ল
2: তংতে আফ্রাং সে লাম থিলে চিঠানাম চুই কিছু না আফ্রাং সে নাংলি মাহাং কে থেক আদিম লাপেন নাংলি কাচারলি পেন হা নাংলি কাই কা বচিয়া লামো আবাং লা রেডিও নাংকার জুদুন কে দো আনা তুমা ফান থান পাচি নিরাম ইগজিমা
3: নীলি মাহাং কে থেক আদিম লাবাং কে বলং কো মাজি রিচো হিদি তিমি খোলা মতে রং খেলাম বুসিবু দেখলো নীলি মাহাঙে থেক লাগে 1988 ডকুমেন্টস লম তা অরিজিনাল মাঙে 87 এমাহাঙে থেক ডেট বাঙ্গে 16 অগস্ট আন্দ ডকুমেন্টস লং বাঙ্গে 1 মা 2টা 2টা হেরি না কম ফ্রাং নেপু পাই তুম সঙ্গে চার্লি আমি মালা স্কুল এডমিশন হতে দি আমার সিলাস স্কুল লং বাং বুঝছো হইডি 2013 ইলি হাই স্কুল বু ইলি আসামিস মিডিয়াম সে চার্লি আমার যে হালা স্কুল লং মামাকে জয়েন আন বাঙ্গে হালা এডমিশন কেন আন বাঙ্গে সো জানুয়ারি 1 তারিখ বিলা বুঝত চার্লি বাঙ্গে নিলি হায়ার সেকেন্ডারি আনসি উঞ্চল আমার সে কি উনকে উনলাং হেমদম বাঙ্গে পড়হি আবার সাইডং পিলাং তা নিলি বাংসিলা লুন না থুবাং সাপসো ইনিংকে হাঙ্গা বিশি চেত জুম চেন আমার সে নিলি পুলা লুন না থুবাং সে আপর চে পিরং ল আমার সে নিলি মেট্রিক পাস বাং 2005 ল 2007 পেন লুন লুন ল ইনকে নীলি রুকাশন কলেজ তো এডমিশন এনলাম ফার্স্ট ইয়ার বা কোলা হায়ার সেকেন্ডারি লিটুম অলঙ্ক মাঝি হেদি ডাক্তার আমার সে নীলি লুন ভান দাম ল নগাঁও লং নীলি নিকানকে থম নে প্রোগ্রাম করিলাম বিহু প্রোগ্রাম আসো আসা বিহু প্রোগ্রাম কাছার লিদু নজাত ল হেদি দেখ এজো লং সুত ফারুকে থম ফারুক ফজন লং ইনকে লাপু ল নিলি কাছে পচর বাংকে তেরন হেমপেন ডগ মুকা কে তেরং পিয়ে রং নিলি ওয়ার লো নন সুমার বাহিনী লিং

0: একদম পৌরাঙ্গি চিপি দুন বেন লাপাংস পালিন পারল লানাং পাচুন পিদুন থেকে পট জরল আলাং নি তখন কত কবি ফান্তা
1: নাংলি লুঞ্জির কে চিঠাং পিক লাপেন মুনিরা তুমা নিংহাং পিক পিক লাসি নাংলি জং জং কে না নে কনসার্ট লাপুয়াই হই কি বিদাম লাপু সন্তা দলমা
0: আপনি লীলা সন প্রোগ্রামই করি বাংকে নগাঁও সিনে দো নগাঁও লং 2013-14 মালাম লোব নিলি হাদা 3 বছর লাং নিলি চিং হন ইন্দু দম ইদো প্রশান্ত বু লাং লিছি গিটারিস্ট লাং লি নাং হান আমা বিজয় দা বিহু নাম নুন মাসি নিলি হাদা 3 বছর বাগ দলাং রাতুম লং চারলি দুন ল নুন দুন ল মাসি তাতাক আলা বিহু তুমি প্রোগ্রাম বাংকে হেদি সাপসু সুং ও তুম দা কাসন গলি মানে নাং তখন পয়সা নাং পিলোগে পাঠিয়াং নাং পো লুন নাং পো প্রজেক্ট বাং দো তুম বাংগে মানে কমিটি বাং ফলে দো তা লুন পিনাম পো রাত আবে দিয়া চিত আমি রাত তুমি দামে লো আধা প্রাঙ্গান কি দোদে লুম দিদি তুমি বাংগে কমিটি তুম বাংলা আনাং থিন চিপা থেজি নাং তুম হান নাং হ্যাং লোপট পয়সা নাং পিপেন সি নাং হ্যাং নাং তুমগে পাঠিয়াং বাক লুন কাং নাং পো গেলা সুহুত মানে আসু সু আর্টিস্ট তুম হান লো হেলাগে সুহুত বাংগে আমাসি নিলি তুম না সুহুত ইসি টিম বা ব্যান টাইম লো তাক পে নিচে টিম লং যেনিবা 17,000 বাক লং পো ইসি প্রোগ্রাম ফান ইংকেলা দেখ আলা সাউন্ড দোলাং মতাংকে যে থাক যে থাক পো রিতুম ভারক পো মাতনি ভারকে থম আসনিলি নিংকানকে থম লো প্রোগ্রাম করি দ ফি বাংকে পুল কারবি লং জি দাম তুতে দিল লাসো জার্নি লং বাংকে নিলি কুপাই সি জি পুদাম দং পো লাপেনরা রাকাং খম সি পুদাং পো কিসুং পুমাংকে ফপন পেলাং আলা কে চেং হুট স্ট্রাগল কি দোলো তা আগো যে পাদুক দেতে আজা তা লং লেলো মতে দি আসি তা কে ক্লেম আন্দা যে পাদুক আন্দা মে নিলি আলি গেছে লং সি যে থেকলং আসি তাক বাঙে কি সুং বুদাম দিলো লাফান বাঙে নিলি নিলি হিন পেন বলং তে
1: আফ্রাং পে নাংলি চি পাদুক পিক পেন আজক বিনি আরনি আনাংলি লা আনা কাং তো ইয়াং দেং কে লি দুন কে নাংলি কো মানে ফান কাচুরু কাং টুং ল পুসন দইক মা
0: কাচুরু কাং টুং কে দোবেক ল নিলি পো পে নিলি পাইলো নিলি লুন তা নিলি পু পেন্সি কে চারলি পুতা পু মেলো বন পিপল মাঠে রেডিও আর জু পিক নিলি পো বাং নিতুম বিহে গো দালাম ল ইংকে সো রেডিও কার জু লং নেতার জু দুন লং ল আমাসি নেতা লুন দুন পু লুন বাং ইনিং ডক বুম ডক বুম ডক বুম বাসি ফার্স্ট কাচোরো কেলা ল নিলি পাই পে নিলি পো ল বা পেন নন নিলি আম ক্লেম লং প্রোডাকশন প্রডিউসার তুমান চোরো তুম ল আলাং নি তুমান জেনে থ লাপেন নিরং সর লাপেন কাদ খাবে কার বিয়ং লং রাত পান্দা চোরো ইন্তু লাপেন নাংলি তুম পান্দা চোরো ল
1: কেমো পেন নাংলি পুলম প্রাং মে নাংলি হে মা কে সার রেডিও কার জু পেন না জক নাংলি নিং হ্যাং দন পুপতে নাংলি লুন কি লুন না থুকে নাংলি বি হেক পেন সে নাংলি নিং কে হ্যাং লা পুসন ল মা
0: তা নিং কে হ্যাং পুবাং ন না ফিয়ান সি জি চিনি ল হে তা হালো সুতা লুন দুন ও কেনে পু আ ল না জব কি নু দলা ইন্টারেস্টিং ল নন বাঙ্গে আসাম রাইফল জি ক্লেম বম ধনসিং রং পি পু বিশ্ব রং পি ফুটবলার আলাংলি বাংকে স্টেট প্লেয়ার ল ফ্রাং এংকেলা রং মাথু পাথু দাম লোপ্রং দে সাইকেল পেন দাম পনে ফানা ফিনিং থা পন থরপ এংকে নে ফানাং পালুন পন বম বলা লং আলা খেলা লং দুন আং বনে না বিহে কে গো দলাম হাদি
1: সিনতে ননলা সুরিনি রাই কইরা ফ আনিং কান আলং বাং নাংলি লুন কা বন্দা মাতে লামার জান কা বন্দা লা পুসন দোমা
0: লামার জান বাঙে পিনিং বাঙ্গে আবে তা নন লুন বাঙ্গে নন কার বিয়ং লং অলং হিস্ট্রি বুদাম মেলো তুম প্রেকজেক মতে কে লাং মেনায় লামার জান ক্লাং পো লাকে তাসাম আলা বাং সো ফিল্ম স্টোরি স্ক্রিপ্ট এতুম কার বিয়ং লং রাত কেচিং হন ডক্টর তুলিরাম রং হাং আলাং সি কে টক পন লো আলাং লি লামার জান লং নিলি ফান্তা জিরনি এলুন কিলুন ফান আবার সাই রাই নাং পিপন লো পিনিং বাংকে ননাংকো কে লালা
1: মি পিকলো সার নাং লি কে থানা মালাম থে কাপা দুসে আলাম থে নি লিনার জুঠি ইকলা নাং লি নন ও ভি কি মিয়া তুমা ফান ইসি মেসে না মেসেজ আসন কে পিগাং তুম দোমা
0: দো তাকু দো ভেক নাং জি লালো লুন দা লুন নয় ফিল্ম দা গ্লেম হয় তাকে চার্লি ব্যাং ফার্স্ট টিকু পন পে দেন নাং জি চার্লি ভেক নাং জি চার্লি ব্যাং পাফি পন পেদেন নাং জি নন নেলে তা লাসন লু না জয়নে চার্লি বাং পাফি দু নুর ল কিছু মানা দিম লংকে চাকনাপ দো কক দিল লাল ইসি বেন কে চার্লি বাং ও নাং নে দাপেন নন ওবে কি মিয়ে তুম লা আমু কিছু পু ড্রাগস কিছু লা বাং কে হিং তো নয় ফিউচার কে মে ফান গালি লাগে লাসি নরেন ডক রেং নি দলং জি ফান প্লে লা ড্রাগস কিছু লা বাং কে এরি নাং পো নন ওবে কি মি তুম বাং লা জুম বলু

0: 了解
1: 嗯
0: 了。
1: 嗯嗯，好好咯，三能里个坦达马兰提达，那边能里潘能朱罗罗，能里松苏里亚塞吉比国边能里尼里图姆能吉帕特恩边王西阿波能吉比波，比尼里图姆卡钦吉卡吉坦昂邦边 radio 能卡尔朱顿阿拉特图姆吉多安塔 radio 边塞塔梅，安索塞能里潘能吉尼顿波普西尼里达宁提达姆罗。Lapen nang ligi klema sai along setame arnam ahir jume nang pa pidun lo na pinike apor chok tang lo la simo apor me sena hudle la ansa se chingki chitandam tu iglo na dume thakme kardom.
0: Cardo.
2: Laponapor nalitum pini alam jer ajay megang dengalong pen bijoy lekte lapen hunalit teron piangbong chihu chiput arjiglong tanglo lake akashwani difu জাইমে কে পাচে তাক পনবম লাকে এফ এম বেনালং পেন ফারোই সিরা তো বরে সরকে মেগাহার্স লাপে নিউস অন এয়ার এফ পেন ডানাং লিটুম কেডো অনাচা মেকটা আর্জলং ইকজে

0: adunthu ok prana cha megang denglong pen chulang ke pachu pen apai la pen oso bahani phanta isi ke mesen ang thek mate alia putha doctor indira teron pilapen senkan ke ming tipiang bong chihu chiput arjuik sinang
1: Pini nilitum osumarapan apaya chulang kipi akenang sot apothak chihu chiput ponchia phanpura nilitum ahin pen doctor chophapondo alang listami nilitum chophapona tingpen studio along nang lake adlo alang like doctor indira teronpi difu medical college and hospital along pediatric department along si alang li assistant professor asai clinic bom lase doctor nilitum akashwani difu ahin pen nang li phan কুরবাং থুলবেন কার্ডম নাক পজরিকল
2: কার্ডম
1: পাই পাই চিক্লু নিফাই ইসি পেন নিফাই ট্রক্সি আন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মতে ওসমারা ফান আপায় চুলাং কে পাচ্ছু আপুথাক ইসি চেরক টকমা কে পাচিনি আফান পিয়ার্থিয়া ডাং পিয়া লঙান লাবাং সরনি হটপন্ল লাসে ডক্টর নাংলি ফান কে ছেং সিনাঙ্কার জুজি লাবাংকে ওসমারা ফান আপায় চুলাং কি পি কপিয়া কেনাং সটল
2: কালডম কাদু কাবি কাল বিয়াং লং আর দোয়ান ফান্তা ওসমাল ফান ক আন কে নাং সতল ইনুত আপায়া চুলাং লাকে আপায়া চুলাং ইসি কে প্লেং লিম লাপেন বিত কি পিপে কে চো আসন পুসি মাথা দামজি আথেমা লাদাক আপায়া চুলাং অলংসি ইনুত ওসো কে থেজি ফান বা ডেভেলপমেন্ট আফান কে নাং সত কার্বোহাইড্রেটস পুনঃ প্রোটিন পুনঃ ভিটামিন মিনারেলস এনজাইমস পেনচেং লক ইমিউনোগ্লোবলিন পুনো অ্যান্টিবডিস পুনো লাহাই আজা কং কি পি ফান কে লা আপায়া চুলাং আলংসি দো লাপল লাসি ওসমাল ফান কে আপায়া চুলাং লে লং লো পুলোতে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ সো সো ফান লং লো পুসি মাথাল
1: তে আপায়া চুলাং কি চোপেন আলে কে লং ল সব থাকি থান বাজার মিংচিমা
2: আপায়া চুলাং কে চো মানে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলোতে আলাকে ওসো চটকালি আপায়টা আলেদো লাপেন ওসো মাতা আলেদো নন হেডসন নিলিপু একটা ব্রেস্ট ফিডিং বা আপায়া চুলাং কিছু লাগে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ আজাদ আসন আসন ওসো ফান আফুটা লক ডেভেলপমেন্ট পেনচেং লক লাম কানিং যে বুদ্ধি কামাথা লাপেন কে কেসো কিউন এ পেনসিটামি বা জকপ লাপেন কে লাসো সো জন্ম পেন সিক্স মান্থস আন যদি পাচুলিং আপায় বাং লা সিক্স মান্থস আন মাত্র চুলাং পাচু চট লাদাক পিনে মিক্স মে পিন পেন পাচু চট আও সো হান নিতুম ননকে থেকদাম লং লাতুম থেলো পুলোতে ব্রেন ডেভেলপমেন্ট পুতামে লাতুম সি বেশি থেকাম লং কে রে পুনয় কাপড় হি কাচালি হিন কে রে পুনয় তা নিতুম লাতুম হান সি বেশি থেকদাম লং লাপেন কেসো কিউন এ পুতামে লাতুম বাং কম চ্যাট নন আসন কেসো পুনয় ডায়রিয়া আলকে আপক পালা লাপেন কে নিমোনিয়া আচে থেকে বাঙন এ অ্যালার্জি টাংহ আনুক ইনফেকশন টাংহ লাহাই সিতামি নিতুম থেকদাম লং যে কসো সমাল সি লাচুল্যাং কে চু চট ও সমাল তুমকে লাহাই কে সুখ পে কম পিক লাসন থট সি চুল্যাং পা চু আপাই পেন আকং এল তুম ইমোশনাল বন্ডিং আথেমা আপায় লঙ্কাই মাসি লাগে চুলাং ইচুপলতে আপায় লংসি দোলো লাস ইমোশনাল বন্ডিং বাংকে লাহাইও সমাল তুম লংসি নিতুম বাং বেশিকে থেকদাম লং লাপেনকে আপায় আলে বাঙে থেকাম লংকে মানে ওসো ইনু জন্ম দেট পেন চুলাং পাচু ফিট পোলোতে আপায় বাং হালা জন্ম দেট পেন ওসো হেম সিতামে লা বাং কন্ট্রেকশন প ইনকে লা তা দেট পেন ব্লিডিং সিতামে কম চ্যাট সিনি তুম থেকদাম লং ওসো জন্ম দেট পেন ব্লিডিং পা কম প লা দেট পেন ওসো হান যদি মগ পাচুবয় পোলোতে আলাং বাং পিরিয়ড সিতামে বা মেনস্ট্রুয়েশন সিতামে আলাং বাং আর গ্যাপ দো প ইনকে নেক্সট

kaheno akam ajam kacharli cheng adim ke amethang a hempensi ke cheng laso afisi hala alangli hemkom hemrai amonit atumpen ajat akam alam anta charli ji mate charli thuji monira tum amhang thek plot pen hem isia monit pensi ake me akaheno akam alam mate kacharli dun awar cycle long dun bino lasi inut amonit aphan আকে মে মাতে আহক পেদ আমনিত কাপাচি ক্রংজি পুলোতে হেম হেলো আতিরি পি পুলে পুদেতা চ ওসো ইনুত আমহাং থেকলত পেন হেমবাং ইসি আমনিত আফানসি চিচিনি পাফ্রাংজি ইলি তুম লাংদাম এডলোতে থেকলংজি লাতুম পিরথে কেবাং পেন কাচালি চেংকে আপায়া চুলাং পেন আমেথাং আপকাচে পাংক্রাং আলাম পিরথে কেরেং দুঞ্জি আফান লাহেলো ইনুত আমনিত কাচালি চেং আলাম মাতে আকামলো ইলি আপায়া বাংসি লাতা হালা ওসু থি ইয়াফান কে থান কে পারে আজকসি ওসু আবাংতা চিনিপো লাকে ইংচিরলতে চুনাংজি পুয়ালাম আকে দক আকে থু আকে হো আকে লাং আলামতা মনিরা তুম হেম পেনসি কাচারনি চেং বিহে কাহুত পেনতা কে চাম কে চে পেন দোনাংনে পুয়ালামতা হেম ইসিয়া মুনিত পেনসি কাচারনি চেং বিন আথে মা ওসমার ছি ইক আহুত পেনতা ওসমার আপেলিম চামবক থেকলং লতে ইলি আপি আপো মাতে হেম ইসিয়া মনির আতুম সীতা পেয়াকে ক্রেং পেন কেসেলে দুন ইলি থেকলং লাদাখ পেন হেল মনির আতুম কসন সি সাজির এত মাতে কাংথিরজির পেন কেদো কে থাক নাংজি মা পু কাচারলি চেং আদিমলো ইনুদামনিত কসন মা আকেং কাম কাচি জর নাংজি লাহে হুইকে হা বিহেক আকো আহুত হেম ইসিয়া মনিত পেনসি কাচারলি চেং বিহেক আহুত ওসমার আতুম আকেং ইকাম কামনি কাচি জর চেংতা আপি আপো মাতে লা হেমবাং ইসিয়া মনিত আতুম সি থানজি আমেথাং আকেং কামচি জর থেক থেটিকে আ ওসু ফান হেম ইসিয়া মনিত সি আরিহিনী অদং সি আকেং কাম কাচি জর থানজি লাসি মনিত আকেং কামকে দাম নাংজি আরন আন্তা হেম পেনসি কাচারলি চেং পুলে পুথিপতা উন লাম কে থান মাতে লাম কানিং জে আরনা মুং আন্তা হেম ইসিয়া মুনিত পেনসি কাচারলি চেং কসন সি কমারা ফান কপুসি কে হাং নাংজি মা লাহাই হুই আরন আন্তা ইলি হেমা মুনিত আতুম পেনসি কাচারলি চেং বিহেক আহুত কে কমাত আফানসি কপুসন সি কে হাং নাংজি মা মুনিত আতুম চিনি নে বন্তা হেম ইসিয়া মুনিত আতুম সি লাকে ইপিলো লাকে ইপাইলো হালাকে নিফু নিফিলো নে অং নে নিলো পু ওসমারা ফান থানজি মাতে পাচি নিজি হেমালং বাঙা রঙা সরকে বাঙা হুতা কমাচিকে বাং মা লাসু আমনিত পেন কসন সি কাছি রনাংজি মা কপিসি কাছি ফো মা আরন পেন কপুসন সি কে হাং নাংজি মা লাহাই হুই আলাম থেতা হেম ইসি আমনিত পেন সি চেচি নিজি মাতে থান পাজির মিজি লাপেন এসন কে সদাক আলাম কে লাপুহেলো ওসমার আতুম বিহেক আহুতকে হেম ইসিয়া মনিত আতুম পেন কেলাখা আরন মাতে ফাই লাখা আরন তা পেনাং আন কাচারলি আওয়ার সাইলং দুন হেম ইসিয়া মনিত বাংকো আন দোমা হেম আলং কাপাংরেং আবো আবি আফাক জনকো আন দোমা লাহাই হুই পেনসি ওসমার আতুম কালাখা আরন কাচারলি চেং ফাই লাখা আলং কাপাংরুম কাপেদাম আনতা হেম পেনসি কাচারলি চেং হেম আলং বসু জনকো আন দোমা ওয়াসু জনকো আনমা কি ফি মাতে জনকো আনমা কি থি পেনতা ওসমার আতুম কাপাংরুম কাপে দাম লাখা থে হেম আলং কেদো আহরমু আফাই কালাখা পেন হেলো ইনুত আমনিত আকাই ফাই লাখা কাচারলি চেং আওয়ার সাইকেলং পুলে পুদেতা চ ওসমার আতুম বিহেক থিহেক আহুতকে বাং পেন আজাদ আকাম আজাম আলাম আকিতা কাচারলি আনিংহাং পিক আকে থে আতুম কপিমাকে ক্লেম কে দাম ওসমার আতুম তা লাসি চারলি দুঞ্জি ইলি লাসি লাংদাম এরলোতে থেকলংজি সোয়ারলোয়া ওসমার আতুম আনকে আপাই আফি মাতে আনি আতুম কপি আকাম মাকে ক্লেম লাসি কাচারলি দুন আনিং হাংজি লাপেন সোপিনসো আতুম আনতা বিহেক আহুত পেনতা আফু আপো আ ইক আতুম কপি আকাম মাকে ক্লেম হালাসো আকাম কে ক্লেমজি মাতে কাচারলি দুঞ্জি আফান আনিং হাং পি লাসি সো আলো আতুমকে বিহেক পেনতা আপে আতুমকে ক্লেমা কাম কিটুন কে দাং নয় কে থাক কি ফির নয় কার ক কার ফেক নয় কাচারলি দুন আনিং হাং পিক পিনসোয়া ও সোমার আতুমতা বিপান বিজন চুটি কি চোফারলো আকাম আলাম আনতা আকে থে আতুমা তেং কে ক্লেম দুন আনিং হাং পিক লাসি সো পিনসো আতুম বিহেক পেনতা কু নপাক পেন কি জুই ইলি তুম থাক।

long ladak penhelo inut amonit pinso tame ar loso tame hem rit akam mate kachu tiki kachu farlo akam kacharli chenglo lapen isia ke sodak alam lapuhelo bihe kahut monit atum akethi atum aling kacharli aning ke hanga joksi ahem asor mesenao somaratum ke ake meatuar ke dam ili thek dun long lapen ahem asor kachu matha henodak a oda dur henodak आओ समार के ला आना के मे आतोवार के दाम इली तुम थेक दुन लंग ले लासी इली आपी आपो माते हे मिसिया मुनेत आतुम ता ओ समार आंगनो उन आन के आके मे आकाम अलाम सी चोकलेम चो दाम नंग जी लाम का निंग जे ता ओ समार आंगनो के पेनांग अंचेरे चोट नंग जी लाम दोक लाम साम पेंसी लातुम फान चे थान चे पारे लोते ओ समार के आके मे आकाम अलाम सी नंग चार ली दुन जी আথে মা লাগে ওসমারা তুম আসে মা বিনং কে থেকলং আহরমু আলিং কার জুহর হালা কপিল লা কোসন লকে মান পু আকে থে আতুমা ফান কার জু পাজিরমি আনিং হাং পিক লাপেন ওসমারা তুম আফান আলাং তুম কার জু আলাম থে আহক পেট পেন কে থাক পাজিরমি মেতে আনিং ইংসামসে লাসি ওসমারা তুম কপিনে আলাম আর জুহর লো পুলোতে আপি আপো মাতে হে মিসিয়া মনির আতুম আনতা আহক পেট আলাম পেন থাক দুনসি আনিং পাংসাম জিন নাংজি আথেমা লাদাখ পেন হেল লাতুম কার্জু আলাম থে কাচিনি চেং আদিমলো মনিত আতুমকে বিহেক আহুত হে মিসিয়া মনিত আফান কাচেপাং ও আনিং হাং পি হে মিসিয়া মনিত আতুম লাসুয়া ও সু ফান পালাং ফ্রং নাং পুতা আনিং কে হাং সকালি আপি আপু করতে মতি মাতে হে মিসিয়া মনিত পেন কাংহন কে লং পেন হেলো মনিত আকাই সিকে ইপি ইপো মাতে হে মিসিয়া মনিত আফান ইংহন নাং জিপু কাচিনি দাম পাফ্রাং সিয়া দিমল কিদু কিলাক আফান হে মিসিয়া মনিত আতুম কাংহন কাজিন সো থেকলং লোতে ওসমা আতুম তা কিদু কেলাক আফান কাংহন নাং জিপু চারলি দুনবেগ জি কাচিং হনসেরয় কাজিন সো লাপেন কাদিয়া লাহে হুইতা হেম পেনসি কাচারলি চেং বিনং হেম আলং কাপাংরেং আমারাত আপিয়া ফান কাংহন কাজিন সো দো নাংজি পুতা হেম আলং পেনসি মুনি রতুম কাচারলি চেং দন রাব জিরপি জিরপো আফান চিংহন নাংজি পু আলাম তা হেম পেনসি কাচারলি চেং লাপেন ইনুত আমনিত আনিং আংথিন কে মে কাহেন আলাম হে হুইতা হেম পেনসি কাচারলি চেং লাসি ইনুত আমনিত আফান আকে মে মাতে আহক পেট আমনিত পিরথে লং পাচে থাং দুঞ্জি পুলোতে হে মিসিয়া মনিত আতুম তা পেনাং আন বর ই কিরসান দুন নাংজি আহক পেট আলাম আকাম থান পারে লোতে ওসমার আতুম মো আফি আহক পেট আমনিত চেপলাং উঞ্জিপু ইলি মাথা দাম উন হেমকম হেমরায় আমনিত আতুম পেনতা ওসমার আতুম পেনাং আন কাচারলি আওয়ার সাইলং দুন আকে মে আকা হেন আলাম আকাম তা মুনিত আতুম হেমকম হেমরায় আমনিত আতুম পেন পেনাং চারলি দুন লাসি হেমকম হেমরায় আমনিত আতুম মেসেন পুলোতে হাতা আলম কেদ সোমার আতুম তা আওত আদুর মেসেন সি ইলি থেকলং লাপেন হেমকম হেমরায় আমনিত আতুম আওত আদুর হেনোদাক পুলোতে হালাদাক আলম কেদ সোমার আওত আদুর তা হেনোদাক সি ইলি থেকলং জি লাবাংসো আহু জংসি আহে মাসর আতুম লামদক লামসাম পেন থান পারে দুন্দে পুলোতে লাহুয়েও সোমার কে মো আফিতা আকে মে আতোয়ার নাকাচিরুই জি কে সুমক্রুংপো ইনোদ আমনিত আফান আকে মে আতোয়ার কে কেওয়ানজি আফান কে হে মাসর পেন পেনাং আকে রাব লং বেক নাংজি লা আথা কাচিং ওয়াই কাচিং সাই আলাম পেন ইলি তুম চিনি দাম পামেলো ইনোদ আমনিত আকাই সি কে লো কাচারলি আ হেম চারলি দুন্দে আফ্রাং পেনতা হেম পেন পেনাং আলাম আকাম কাচারলি আবার সাইলং দুন লাকে আহক পেট আলাম লাপু হেলো হে মিসি আমনিত আতুম হেলো লো কাচারলি চেং আতিরি পি আতুমলো আজাদ আকাম আলাম নয় আকে মে আকা হেনো আনতা মনিত কে হেম পেনসি কাচারলি চেং আতিরি পি বিনং লাসি লা ইলি কাচে হক আতিরি পি ইং টাংক্রিং পেন আর জাপ ঠিপ থেক নাংজি বিচার আলাম হেম ইহুম কে কি মাহুত হে মানু জক পি ইং টাংক্রিং লোতে লাসো আ হেম তমন আর ওয়ে তা থাং তা ফাং নৌন এ আসন থৎসি হেম ইসিয়া মনির আতুম লা ইলিয়া তিরি পি কাচকা মাদিম ইং টাংক্রিং পুলোতে ওসমার আতুম মো কে থে তা আকে মে আহক পেট আমনিত পাচে থাং দুন থেক বেগ জি পু ইলি মাথা দাম ঠিপ উন

0: lapana por nalitum toklang achai mekang dengalong pen kirla teron pipen lamjorge than arjiklong tanglo lakke akashwani difu
1: karbi jutanga song songalunjir ijir do alunke kardom deng tha okarbi an labang salonjir ki tokabang harsing ingti karbi risun misoronga je keseng kecheng si ke parokre sir kebra troksi kebra planning kan lapen katalon kecheng ke parokre sir kebra troksi kebra phoning kan adima bangke diphu karbi klabalong kecheng si katalon ke arkoj kloni phaing koira troksi pen inkoira sirke barnian halabang sohot karbi risun misoronga je kiching siamai phuke jona sing terang lapen kongchun bangke roing hi karbi risun misoronga je taralang solong ki bichenke inkoyang deng farokre sirke bra throk sirke bra planning kan katalon ke thang thang a chiklu ni phai kre throk pen kre sirke parnian karbi cultural society mate karbi jutanga songke karbi risun sorong a je katalon tiripia maya tumlo keseng keching si ke farokre sirke bra throk sirke bra throk sianing kan halabang sohut mai phu ke lun se timu lapen kongchon bangke roi ing hi জোনেল কার্বি ইউথ ফেস্টিভেল মতে হাওয়ার কার্বি রিসনিম সরঙ্গাজে
0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও খুঁড়িয়া পর পর ফাইনার কেবরা মিনিট প্লি কেবরা ফ্লিং জি ডক ডকল লাসে দিল্লি পেন কাপা চাটার হিন্দি এলাম পেন সামাচার সন্ধি আর জেগলাম প লাপেন পর ফাই সুর কেবলতে দিল্লি পেন কাপা চাটার ইংলিশ এলাম পেন নিউজ এট নাইন আর জেগলাম পঁ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা

0: la penan parata asona son do pigleng
1: ente ko son la pachini po ko dak lo ka humri dam nang jike
0: la dak lo akashvani di phua long lo mina jong se dam de pulote mobile number 9476880085 kalite 91010 08242 along le chinki che than ba prang da chok ji
1: ba awar sai ke meta nilita cho endo nang sila
0: wang ik noi la da akashvani di phua long
2: লাকে আকাশবাণী ডিফু জমেকে পেছেটাক পনবম লাকে এফ এম বেনালং পেন ফারুই সিরাও তো বড় সির কেপ মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালিতম কেডো অনাজায় মেঘটা অর্জলং ইকজে আদন্থু লামেট আজায় মেঘং ডেঙালং পেন আমিথাং কাসনসে টমোসো কার্বি কেপ্লাং জয়রাম ফাংচো পেন কেথান আর্জুইক সিনা
3: কারদম নীলি পিনি কেথানিকে কার্বি আফুর কেমু কার্বি কেপ্লাং হাকো আহুত কার্বি মাতে সুমসি পীরথে আলং আবে পিনলাং সিনিংসং আর নাম ফারু আটুম চিংবাই চিংসাই পেন মনিত মাতে সুমসি থিপ থেং নাংপো পুষি সর্জন কুরু আফান আর পু পিলো সর্জন কুরুটা আর নাম ফারো আটুম আলাম আরজু পেন আর পু ডেংদুনসি চুনিং রিলো আর নাম ফারো আটুম নাংটুম হওয়াংলে নাংপিদুন বমনই সংসার পো পিনখাট থুলো নাংটুম মনিত ঠিপ ঠেংনন কেচেংসি কে সোয়ারলো মাতে আর লসো আউসো সি পামান নাংপো লাপেন আমেন তা চেলির এ পুষি ইর নাংপো আর নাম ফারো আটুম নিজে দুলো মনিত কাসর্জন নাংজিকে সিনিং আরুম সিনিং আংসং কেডোমি আদিমলে সর্জন নন সর্জন কুরুটা মাঠালো এসনবাক কেডোমি আদিম কাসর্জন জি আশাই চেংপো নাংপো লাপেন কিম বিনি রাং বিনি আটুমতা নাচেরাপ দুনন পুষি থিপ থেং কুরু নিজেলো লাসনসি সুমসি সর্জনল লাপেন কেচেংসি কে আর লসো ওসো সি সুমসি কেমান চেংল আমেন তা চেলির এ পুষি ইরল লাপেনসি সর্জন কুরুটা কিকিম কেরাং টেকাং এটল আপট নে সিনিং চেডাম থুলাং পুষি সিনিং চেডাম জুইল পুথত আর নাম ফারো আটুম চিংওয়াই আলং রু কামারতা নিজেলো আহকল কে সর্জন নাংজি পুষি আংতন পেন সর্জনকাং এরলো টেপলি ফেলাং ঠেংপি ঠেংফাং ইংলং আরলক লাংরয় লাংজেং আন্তা সর্জনকাং এরলো বন্তা আদিম আকলং আমেন ইর এলাং লাসি লাংমিংপো বহাং থাকডুনলো আদিম আকলং আমেনকে পীরথে পুলে ইর লোনা আঠে হা ডাকসি কাসর্জন আমুমাং কাসর্জন আমুংটা কে অং পুষি লাংমিং পো আবাং নিঙ্গে দুনপেন আর নাম ফারো আতুমতা চেদন দুনলো পুথত সংসার পো পিনখাট থুলো লাংমিং পো আফান নাং পীরথে দামরা সুয়া সুতি পাকাক দামথা পীরথে কে সুয়াসুতি হুপক্লাং লাসি নাং বাংসো আসাই ক্লেম দাম নাংপো লাসনসি লাংমিং পোটা সিনিং পেন নাংসুনসি পীরথে লাং এটলো এলং আদিম দো ডাককে সুয়াসুতি আবে পিন আদিমলাং আমেনকে রং রেংসাং আরং বাংসো আরংকে ইংথিরজির বিনংলাং লাসি হেমফু লাংমিং পো রং রেংসাং আসর আমুনিত আতুম পেন চেরাপ চিতুসি পীরথে সুয়া সুতি পাকাক আফান আসাই ক্লেম পনলো আদাব হাং মুক্রাং আতুম কেবাং পেন কাদো কাবে আফান খেলান দাং সি থেকলং পেন আনিং আরং ফ্রৌলো সংসার পো নিজেলো পীরথে আঠাক মনিত

Lapana por nalitum karbilun ban ajay megang dengalong pen nalitum asonson karbilun banalun arjiglong tanglo lake akashwani difu non studio kriya por phai cap chok ek tanglo lase akashwani difu ajay mek kerot ke par juke lapan se kang toniklo pino ve control room along sayar puke deng to men ke engineer on duty biren timong পুথত পিনা পাদা পরফাই ফরা মিনিট ফককে পাপর হুরলে ইলি তুম চেটং থুইকলো না তোদাংটি নিলি ডাকি থরিকলো দো মে থাকমে কারডম জয় হিন্দ।